আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ,

দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। আরে কে বলল মিলতে মানা? আমি আছি তো, আপনার বন্ধু গৌরব, নিয়ে যাবতীয় ইচ্ছে সেলিব্রেশনের একদম ঠিক ঠিকানা। ইচ্ছে ডানা, ইচ্ছে ডানা, সোম থেকে শুক্র ওনলি অন রেডিও বাংলানেট.com।

সঙ্গীত বা গান এমন একটি মাধ্যম যার মাধ্যমে কিন্তু আমরা নিজেকে তো বটেই, গোটা পৃথিবীকেই নতুনভাবে চিনতে পারি। আমাদের জীবনটাই নতুনভাবে আবিষ্কৃত হয় আমাদের প্রত্যেকের কাছে। আর তার মধ্যে কিছু মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট আছে যেগুলো কিনা আমাদের প্রাণকেই ঝংকৃত করে তোলে। তার মধ্যে অন্যতম একটি মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট হলো সেতার। তো রেডিও বাংলায় .com-এ শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব, বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে আপনার সঙ্গে আড্ডাটা জারি হতে চলেছে সেতারের সুর নিয়ে। আগে হ্যাঁ, সেতারের সুরে, সেতারের ঝংকারে এরকম বেশ কিছু ব্যাপার লুকিয়ে আছে যেগুলো কিনা এক কথায় প্রচণ্ড ইন্টারেস্টিং। তো সেরকমই কিছু কথা সেতারকে নিয়ে আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করব আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে। কিন্তু সবই করব একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট .com।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে
3: মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পারদেশির সঙ্গে। আরো বিশদ জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: আপনি শুনছেন radiobanglanet.com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

সেতার, সেতারের নাম সেতার কেন হলো বলুন তো? আর সেতার কথাটাই বা এসছে কোথা থেকে? বলছি, কিন্তু তার আগে আপনাকে জানাই যে রেডিও বাংলানাইট.কম এ শুনছে নিচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে সেতারকে নিয়ে। তো সেতার যে শব্দটি সেটা কিন্তু এসছে সেহেতার থেকে। আগে হ্যাঁ, সেহেতার এটা একটি পার্সিয়ান শব্দ। এখানে সেহেতার মানে হচ্ছে তিনটি তার, আগে হ্যাঁ তিন তার। অ্যাকচুয়ালি সেতার যখন প্রথম তৈরি হয় তখন কিন্তু এর মাত্র তিনটি তারই থাকতো। পরবর্তীকালে বিভিন্ন সময়ে বিভিন্ন ইভলিউশনের পরে বর্তমান সেতারের চেহারাটা আমরা দেখতে পাই। তো সেতারকে নিয়ে অনেক গল্প, অনেক কথা, অনেক ঘটনা আছে। সেরকমই আরও একটি ঘটনা আপনার জন্য ওয়েট করবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট.com।

0: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট, আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে, যে কাউকে বিশ্বাস না করে, বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
4: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises in their digital ecosystem. With Ethos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit while helping global enterprises optimize IT assets and cloud environments. Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট,

কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট, আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আর্চে।

0: সেটা ঠিক কত বছরের পুরনো, মানে কতদিন ধরে রয়েছে সেটা আমাদের সঙ্গে, সেই ব্যাপারটা বলতে গেলে কিন্তু একটু কনফিউশন তৈরি হয়ে যেতে পারে। তার কারণ সেটার অনেকেই মনে করেন যে 700 বছর থেকে 1000 বছরের পুরনো। আগে হ্যাঁ, শুনতে অদ্ভুত লাগলেও এটাই সত্যি। অ্যাকচুয়ালি সেতার যে কোন সময় নির্মিত হয়েছিল সেটা কিন্তু এখনো পর্যন্ত ডাউটফুল। অনেকেই বলেন যে সেতার 700 বছর ধরে আমাদের সঙ্গে আছেন, আবার অনেকেই বলেন যে না, ব্যাপারটা তা নয়, আরও 300 বছর আগে, অর্থাৎ 1000 বছর ধরে সেতার আমাদের সঙ্গে রয়েছে। এরকমই অদ্ভুত মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট হলো সেতার। তো রেডিও বাংলানেট.কম এ আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে আড্ডাটা জারি আছে সেতারকে নিয়ে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট.কম।
1: তোমার ঢোলের কাঠির বোল রক্তে জাগায় আমার দোল, যখন তোমার গান তোমার বাণী শুনি, আমার কিসের প্রতিধ্বনি।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

সেতার ঠিক কোথা থেকে ইভলভ হয়েছে, মানে কোথা থেকে বর্তমান সেতারের ফর্মটা আমরা পেয়েছি, সেটা কিন্তু এখনো পর্যন্ত রহস্যে ঘেরা। তো radiobanglanet.com এ শুনছেন ইচ্ছেডা, না আমি গৌরব, বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে সেতারকে নিয়ে। তো যে কথা বলছিলাম যে সেতার ঠিক কোথা থেকে উদ্ভূত হয়েছে সেই নিয়ে কিন্তু যথেষ্ট পরিমাণে রহস্য রয়েছে। অনেকে বলেন যে আমির খসরু প্রথম সেতার তৈরি করেন, আর সেটা 1300 শতকে, কিন্তু আবার অনেকে এটাও বলেন যে না, তারও বেশ কিছু বছর আগে, অর্থাৎ আজ থেকে প্রায় 1000 বছর আগে সেতার তৈরি হয়েছিল ত্রিতন্ত্রী বীণা থেকে, যেখানে কি না তিনটে তারই ছিল, আর সেতারের একদম জন্মলগ্নে শুরুর দিকে ছিল তিনটেই তার। সুতরাং অনেকে বলেন যে ওই ত্রিতন্ত্রী বীণারই পরিবর্তিত রূপ হলো সেতার। তো radiobanglanet.com এ আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে আড্ডাটা জারি আছে সেতারকে নিয়ে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন radiobanglanet.com।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

সেতারের কিন্তু বিভিন্ন ধরনের রূপ আছে, মানে মাল্টিপল টাইপস। তার মধ্যে তিনটি টাইপ খুব বেশি করে জনপ্রিয়। একটি হলো খরাজ পঞ্চম, যেটিকে বলা হয় রবিশঙ্কর স্টাইলের সেতার। অন্যটি হলো গান্ধার পঞ্চম, যাকে বলা হয় বিলায়ত খান স্টাইল সেতার। আরেকটি হলো সুরবাহার। এই তিনটি টাইপ প্রচণ্ড জনপ্রিয়। তো এই যে গান্ধার পঞ্চম, যার নামের সঙ্গে জড়িত, অর্থাৎ বিলায়ত খাঁ, আজকে তার জন্মদিন। রেডিও বাংলানেট ডট কম পরিবারের পক্ষ থেকে আমি গৌরব ওনার প্রতি জানাই সশ্রদ্ধ প্রণাম। তো বিলায়ত খাঁর জন্মদিনে আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করলাম কিছু কথা সেতারকে নিয়ে। সুরটা যেন ছড়িয়ে পড়ল চারিদিকে, সেতারের সুরে আজকে আবেশময় হয়ে উঠল আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসর। কেমন লাগলো আপনার জানান, আমাকে আমাকে মেল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে ডানার idea@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি, কিন্তু রেডিও বাংলানেট ডট কম চলতে থাকবে আপনারই জন্য, আপনারই পাশে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। টাটা।

রেডিও বাংলানেই ডট কমে আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং শুরু হয়েছে গান্তুরিয়ার আড্ডা। প্রত্যেকদিনের মতো এক ঘন্টার গান্তুরিয়ার আড্ডায় আমি আছি এবং তার সাথে সাথে ভালো ভালো গানও আছে। এই যে গান্তুরিয়ার আড্ডা হয় এক ঘন্টার হয় এবং সেখানে আমরা যে কোনো বিষয় নিয়ে কথা বলি, ঠিক যেমন বন্ধুরা বলি। আচ্ছা, আমি তো ওয়েট করে থাকি আপনার সাথে কখন কথা বলবো এবং ভালো ভালো গানগুলো শোনাবো। আপনিও কি সেমভাবে ওয়েট করে থাকেন? আদৌ কি মনে হয় যে ভালো ভালো গল্প, ভালো ভালো আড্ডা এবং ভালো ভালো গান শোনা দরকার? যদি হয়ে থাকেন এবং মিস করে থাকে তাহলে কিন্তু আমাকে অবশ্যই অবশ্যই মেসেজ করতে ভুলবেন না। কীভাবে করবেন, কোথায় করবেন এবং কখন শুনবেন সেই সব কিছু আপনারা জানেন, কিন্তু তাও আমি আরেকবার বলে দেবো আড্ডায় শেষে। তাই আড্ডায় শেষ অবধি আপনাকে চাই, তার কারণ আজকে একটা জমি আড্ডা হবে।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে, ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ,

radiobanglani.com এ আমি রুবিনা আছি এবং আজকে আমরা একটু অন্য রকমের আড্ডা দেব। শহর কলকাতায় বেশ কিছু ঘোরার জায়গা আছে, যেখানে রয়েছে হাওড়া ব্রিজ, যেখানে রয়েছে পুরনো অস্তিত্ব, পুরনো ছাঁচে শহর কলকাতার, উত্তর কলকাতার অলিগলি, এবং রয়েছে অনেক কিছু, রয়েছে ন্যাশনাল লাইব্রেরি, রয়েছে চিড়িয়াখানা, রয়েছে ভিক্টোরিয়া মেমোরিয়াল, এবং তার সাথে সাথে অবশ্যই জাদুঘর। এবং যতই আমরা ঘুরি না কেন, শেষ করতে পারবো না কলকাতা। এর মধ্যে থেকে যদি আমি বলি, এমন কিছু জায়গা আছে যেখানে গেলে আপনি মজা তো পাবেন, কিন্তু তার সাথে সাথে গাটা ছমছম করে উঠবে। অবশ্যই রেডিও বাংলা .com এ যখন আজকে বলছি একটু অন্যরকমের আড্ডা হবে, তাহলে অনেক কিছু বলার আছে আপনাকে।

0: Mentor services, technical excellence goes hand in hand with the real community spirit while helping global enterprises optimize IT assets and cloud environments. Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in.
3: Class, it's been reported that if we keep using water like we are now, by 2055 we could be short by 5 billion litres a day.
4: Hold on, miss. 2055, we'll be grown-ups by then.
5: We're not having that, are we?
6: No. Oi, Gila, if water and cans.
7: And fix those drips and drops.
8: And take shorter showers, yeah?
7: Because when we work together, it all adds up.
9: So come on, you lot, search Let's Save Water.

বাংলানি.কম-এ আমি রুবিনা, আছি আপনার সঙ্গে এবং শুরু হয়েছে গান্ধুরিয়ার আড্ডা। এবং অবশ্যই যেটা বলছিলাম যে কলকাতায় এমন অনেক জায়গা আছে যে জায়গাগুলোই আপনি ঘুরতে পারবেন, খেতে পারবেন এবং মজা করতে পারবেন এবং তার সাথে সাথে বন্ধুদের সাথে আড্ডাও দিতে পারবেন। আর যেটা বলার সেটা হচ্ছে একদম অন্য রকমের আড্ডা, মানে কোথাও ঘুরতে গেলে আপনার ভয় লাগবে কি না সেটা বলছি। আচ্ছা, ন্যাশনাল লাইব্রেরির কথা বলি। সেই ন্যাশনাল লাইব্রেরির তো কথা আমরা অনেকেই শুনেছি, কিন্তু সত্যি কি ন্যাশনাল লাইব্রেরিতে অন্য কিছু রয়েছে কি বলেন?

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit while helping global enterprises optimize IT assets and cloud environments. Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ, শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ভিড়েই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া, ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

যারা আপনারা কলকাতায় থাকেন, কলকাতাকে ভালোবাসেন বলেন, তাদেরকে যদি জিজ্ঞাসা করেন যে বেলফিডিয়ার গার্ডেন হাউস আলিপুর সেই জায়গাটা আপনি চেনেন, দেখবেন 100% এর মধ্যে 90% লোক চিনতেই পারবে না। কিন্তু তাকে যদি বলেন যে ন্যাশনাল লাইব্রেরি কলকাতায় যেটা আছে সেটা কি চেনেন, তাহলে সবাই দেখে ফেলে। অ্যাকচুয়ালি এই যে গ্রন্থাগার ভবন সেটাকে যদি বলা হয় পোশাকি নাম, তাহলে কিন্তু বেলভিডিয়ার এস্টেট বলা হয়, অর্থাৎ বেলভিডিয়ার হল একটা গথিক ঘটনার বিশেষ স্থাপত্য, এবং ইতালিয়ান ভাষায় বেলভিডিয়া শব্দের অর্থ হচ্ছে মনোরম দৃশ্য। এইসব তো গেল, কিন্তু ওয়ারেন হেস্টিংস, সেই সাথে আমরা জানি যে তার ভূমিকা কীরকম ন্যাশনাল লাইব্রেরিতে, তিনি কে ছিলেন, কিভাবে ছিলেন, সেই সব কিছু জানি। এই যে ওয়ারেন হেস্টিংস, এবং এই ওয়ারেন হেস্টিংস যখন গভর্নর জেনারেল হন, তখন কিন্তু তিনি মেরিয়ান ইমহাফের সঙ্গে সম্পর্কে ছিল, সেই সব গল্প গেল। কিন্তু অনেকে বলেন যে নাকি এক শীতের রাতে এক ঐতিহাসিক ঘটনা ঘটেছিল এই বেলফিডিয়ার এস্টেটের মাঠে, নাকি একটি গাছের নিচে জোয়েল হেস্টিংসের গুলিতে আহত হন ফিলিপ ফ্রান্সিস। এই যে ঘটনা, এই ঘটনা তো ঘটে গেছে, ইতিহাসের পাতায় আমরা শুনেছি, আবার অনেকে জানিও না। কিন্তু আজ চলে গেছে 2 শতাব্দী, 2 শতাব্দীর পর কি বলছি, একটা প্রেক্ষিত

দুই শতাব্দীর পরও যদি আপনি কখনো ন্যাশনাল লাইব্রেরিতে যান আর পূর্ণিমার রাতে যান, তাহলে কিন্তু আপনাকে মনে হয় হনুমান চালিসা নিয়ে যেতে হবে, বা যেটা থাকলে আপনি ভয় পাবেন না সেটা নিতে হবে। অনেকে বলেন এখানে নাকি চলাফেরা চাপা শব্দ শোনা যায়, আবার কখনো কখনো হালকা গুঞ্জনও কারুর কারুর চোখে পড়ে। আবার কেউ বলেন পড়ার সময় ঘাড়ে অদৃশ্য কারুর নিঃশ্বাসও অনুভব করে। আবার অনেকে মনে করে লর্ড মেটক্যাফের স্ত্রীর আত্মা নাকি এখনো যাতায়াত করে এই লাইব্রেরিতে। অনেকে কিন্তু অনেক কিছুই বলেন, কিন্তু এইসব জনশ্রুতিতে ভরপুর জাতীয় গ্রন্থাগারের মধ্যে নাকি আবার একটা ঘটনা ঘটে। অর্থাৎ 2010 সালে যখন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার কাজ শুরু হয়, বা সেই কাজ চলাকালীন আবিষ্কার হয় 250 বছরের পুরনো একটি চেম্বার, যেটা এখনো রয়েছে রহস্যময় এবং সেই বিষয়ে নাকি অনেকেই জানতো না, এবং সেই কক্ষের কোনো প্রবেশদ্বার বা জানলাও নেই। তাহলে কি মনে করছেন, একবার ঢু মারবেন নাকি ন্যাশনাল লাইব্রেরির আনাচে কানাচে? এইরকম গা ছমছমে একটা পরিস্থিতির চাক্ষুষ দর্শন করার জন্য রেডিও বাংলা নেই .com-এ একটা মজার আড্ডা হলো এবং অনেক কিছুই বললাম আপনার সাথে। আর কিরকম লাগছে আড্ডাটা প্লিজ জানাতে ভুলবেন না, তার সাথে সাথে ফলো করতে ভুলবেন না www.radiobanglanei.com।

শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম। আর এই মুহূর্তে আপনি আছেন গান মুসাফির সৌভিকের সঙ্গে। তো আমাদের অনেক কিছুই ভালো না লাগলে আমরা কিন্তু একটা শব্দ খুব নিঃশব্দে প্রয়োগ করি, সেটা হচ্ছে যাচ্ছে তাই। আর এই যাচ্ছে তাইকে মাথায় রেখে আমাদের অনেক দিকের অনেক রকম ব্যাপারের সঙ্গে কিন্তু হঠাৎ করেই জড়িয়ে থাকা এই শব্দটা মনের মণিকোঠায় কোথাও যেন আমাদের মুখের অভিব্যক্তিও তৈরি করে। আর এটাই কিন্তু আমাদের কাছে কিছু কিছু শব্দের একটা স্পেশাল ব্যাপার, মানে আমাদের মুখটা দেখেই বোঝা যায় যে আমরা কি ভালো লাগলো না খারাপ লাগলো, আর তার মধ্যেই লুকিয়ে থাকা শব্দটাও কিন্তু টুক করে যেন বেরিয়ে পড়ে। আর সেই নিয়েই আজকের এই এক ঘন্টার আড্ডা যাচ্ছে তাই। সত্যি আপনার কাছেও তো অনেক কিছু যাচ্ছে তাই ব্যাপার আছে, আর সেগুলো কোথাও দেখবেন আজকের এই শোয়ের সঙ্গে কোথাও মিলে যাচ্ছে। আর এটাই আমাদের কাছে একটা ব্যাপার যে অন্যের সঙ্গে এই যাচ্ছে তাই ব্যাপার যখন মিলে যায় তখন কিন্তু আরেকটা ব্যাপারও মাথায় ঘুরপাক খাড়ে, যেই যাচ্ছে তাই ব্যাপারটা ওর ভালো লেগেছে মানে আমারও ভালো লাগছে, তাহলে মনে হয় ব্যাপারটা ঠিকঠাকই আছে না? হ্যাঁ, এখানেও আবার কোথাও না কোথাও হোঁচট খাওয়া মানে ভুল ভ্রান্তির একটা ব্যাপার থাকে। তো সঙ্গে থাকুন, কোথাও যাবেন না, ফিরে আসছি কয়েকটা গানের পর আজকের স্পেশাল আড্ডা যাচ্ছে তাই নিয়ে।

0: কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল কররে লোপাট রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী
1: কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল কররে লোপাট রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী
0: ওরে ও তরুণীশান বাজা তোর প্রলয় বিষাণ ধ্বংস নিশান উরুক প্রাচীর প্রাচীর বেদী

0: Sancar Paşa'nı dedi.
1: কাজনের বাজনা বাজা কে মালিক কে সে রাজা, কাজনের বাজনা বাজা কে মালিক কে সে রাজা, কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য কে রে, কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য কে রে,
0: হা হা পায় যে হাসি ভগবান পড়বে ফাঁসি, সর্বনাশী শিখায় এহীন তথ্য কে রে।

0: ওরে ও পাগলা ভোলা তেরে দে প্রলয় দোলা, ওরে ও পাগলা ভোলা তেরে দে প্রলয় দোলা।
1: কারুদ গুলা জোরসে ধরে হ্যাচ কাটানে, কারুদ গুলা জোরসে ধরে হ্যাচ কাটানে। মার হাক হায়দারি হাক কাঁধে নে দুন্ধু ভিড়াক, ডাক ওরে ডাক মৃত্যুকে ডাক জীবন।

0: কারারই ভিত্তি নাড়ি, তেরে দেখি ভীম কারারই ভিত্তি নাড়ি।
1: লাথি মার ভাঙরে তালা, যত সব বন্দি শালায় আগুন জ্বালা, আগুন জ্বালা ফেলো পাড়ি। লাথি মার ভাঙরে তালা, যত সব বন্দি শালায় আগুন জ্বালা, আগুন জ্বালা ফেলো পাড়ি।

0: ভাষণ বেদি রক্ত জমাট শিকল পূজার ভাষণ বেদি রক্ত জমাট শিকল পূজার ভাষণ বেদি।
1: তো ফিরে এলাম কয়েকটা গানের পর, আজকের এই স্পেশাল আড্ডা যাচ্ছে তাই নিয়ে। তো একটা ব্যাপার, এই যে যাচ্ছে তাই শব্দটা, এটা কিন্তু অন্য ক্ষেত্রেও আবার ব্যবহার হয়, মানে একটা হিংসাত্মক ব্যাপার বা একটা জিলাস ব্যাপার থেকেও কিন্তু তৈরি হয়। মানে দেখা গেছে যে এই জামাটা ওর কাছে খুব ভালো লাগছে, কিন্তু আমার সঙ্গে ওর ভীষণ খাট্টামিট্টা একটা সম্পর্ক। তো সেক্ষেত্রে তখন কিন্তু ব্যাপারটা, ওর যখন এই জামাটা প্রচণ্ড ভালো লাগছে, ওর জামাটা কিন্তু হেভি দারুণ লাগছে কি বল, তখন আমার কাছে মনে হচ্ছে, যদি আমার সঙ্গে সঙ্গে খাট্টামিটা ব্যাপারটা থাকে, তখন মনে হচ্ছে যে বলি এবারে ফালতু বেকার একদম যাচ্ছে তাই একেবারে, মানে এই যে ব্যাপারটা। কিন্তু মনে মনে ভাবছে বাবা বেটা জামাটা ভালো পেলো, হ্যাঁ আমি জামাটা ভালো পেলাম না, এই জামাটা যদি আমি পেতাম, এই একটা ব্যাপার ভেতরে ভেতরে যাচ্ছে। তখন কিন্তু এই যাচ্ছে তাই ব্যাপারটার অন্য একটা মূর্তি ধারণ করছে, তাই না? আসলে এটাও কিন্তু হয়, মানে জেলাস ব্যাপার থেকে এই ব্যাপারগুলো হয়। কেন এগুলো কেন থাকবে বলুন তো, এই জেলাস ব্যাপারটা, কারণ তার কাছে ওইটা ভালো লেগেছে, মানে আপনিও সেটাকে অ্যাপ্রিসিয়েট করুন যে বা তোর এটা বেশ ভালো লাগছে, তোর এটাই মানাচ্ছে, ঠিক আছে আমি একটা অন্য কিছু, এইটা আমার কাছেও ভালো লাগবে। কিন্তু আবার মানে এমনই খাট্টামিট্টা হয়ে যায় ব্যাপারটা, সেক্ষেত্রে আপনিও যেটা পড়ছেন সেটাও তার কাছে ভালো লাগছে না, আবার ও যেটা পড়ছে সেটাও আপনার কাছে কীরকম একটা যাচ্ছে তাই কেস হয়ে যাচ্ছে। তো যাই হোক, এই ব্যাপারটা মানে চলতে থাকে, কিন্তু মানে এই ব্যাপারটা এখানেই যে সমাপ্ত হয়ে গেল তা কিন্তু নয়, মানে দুজন বন্ধু যখন কিনতে গেছেন তখন এই ব্যাপারটা হলো হলো হলো হওয়ার পর বাড়ি চলে আসার পর বাড়ির পরিবারের সঙ্গেও কিন্তু ব্যাপারটা, জানো তো এই ব্যাপারটা ঠিক কিনেছে কি যাচ্ছে তাই একটা ব্যাপার, কিন্তু এটা দেখো কি সুন্দর, এরকম একটা ব্যাপার কিন্তু চলতে থাকে। আর কোথাও কোথাও এই ব্যাপারটা স্কুলিংয়ের মতো কাজ করে, যেটা মানে ওই আগুনে ঘি দেওয়ার মতো ব্যাপারটা হতে থাকে। তো যাই হোক, এই ব্যাপারটাকে গুরুত্ব দেওয়াটা কিন্তু ঠিক নয়, কারণ আমাদের এই মুহূর্তের মধ্যে সব কিছু ভালো মন্দ মিশেই চলতে হয়। তো আর তাই এই সব শব্দগুলোর মধ্যে একটা ব্যাপার থাকে যেটা হচ্ছে ভীষণ পিছিয়ে যাওয়া একটা মেন্টালিটি, মানে ভালো লাগা বা না লাগা সব ব্যাপারটাই প্রকাশ্যে এবং সেটা সামনাসামনি বলাটাই মনে হয় বেটার। নেপথ্যে বা পরে এই ব্যাপারটাকে নিয়ে আরও বেশি এগিয়ে চলার ক্ষেত্রে সম্পর্কে একটা দূরত্ব তৈরি হয়, আজ থেকে সেটাও আর করবেন না বা ভাববেন যে সত্যিই কি এটা আমি ভুল করছি, দেখবেন উত্তর ঠিক পাবেন আমার তো মতে। সঙ্গে থাকুন, আবারও ফিরবো আজকের স্পেশাল একটা, হ্যাঁ মানে আমাকেও বলতে হচ্ছে যাচ্ছে তাই নিয়ে, সঙ্গে থাকুন।

আজকের এই স্পেশাল আড্ডা যাচ্ছে তাই নিয়ে। তো আমাদের প্রত্যেকের কাজের মধ্যে সেই ব্যাপারটাও কিন্তু ঘোরাফেরা করে, এবং কারোর কারোর কাছে কারোর কারোর কাজ ভালো লাগে না। আবার কারোর কারোর ক্ষেত্রে আমরা কিন্তু মানে শোনার অপেক্ষা না রাখি, দেখার অপেক্ষা না রাখি, আমরা বাইরে বেরিয়ে যাই, যে আমরা মেনেই নিই যে এর কাজটা ঠিকঠাক নয়, ভালো হবে না, ভালো হবে না। এমনও হতে পারে দীর্ঘ হয়তো 6 মাস 7 মাস 1 বছর পরে তার সঙ্গে আমার দেখা হয়েছে, আর সেক্ষেত্রে তখনও কিন্তু আগে একবার কোথাও একটা হয়তো কাজ দেখেছিলেন, সেদিন হয়তো তার শরীর মন বা কোনোভাবেই সায় দিচ্ছিল না, তার জন্য শোটা খুব একটা ভালো হয়নি। সেক্ষেত্রে আপনার একটা ধারণা হয়ে গেছিলো যে এরকমই শো করে, একবারে যাচ্ছে তাই রকমের একটা শো করে, 6 মাস 1 বছর 2 বছর বাদে আবারও সেই সময়ের মুখোমুখি হয়েছেন। তখন কিন্তু আপনার ধ্যান ধারণাটা পাল্টানো উচিত, কারণ আমরা কিন্তু সেই সময় দাঁড়িয়েও কিন্তু বলি ইঁদুর, এই তো 1.5 বছর 2 বছর আগে দেখেছিলাম, একবারে যাচ্ছে তাই কাজ, একবারে এখনও তো একই হবে, যাচ্ছে তাই রকমই হবে, আবার কি নতুন কিছু হবে নাকি? এটা কিন্তু সম্পূর্ণ ভুল। একটা সময় মানুষের হয়তো কখনো কখনো সময় ঠিক যায় না, কখনো কখনো মনও ঠিক থাকে না, কোথাও একটা জানা জিনিস ভুল হয়ে যায়, জানা অঙ্ক ছেড়ে আসতে হয়। কিন্তু এমনও হতে পারে সেই জানা অঙ্কটার জন্য যে ছেলেটা পাশ করতে পারলো না বা যে মেয়েটা পাশ করতে পারলো না, একটা সময় গিয়ে দেখা গেল সেই কিন্তু উচ্চ আসনে বসে আছে। মানে হয়তো ক্লাস 9-এ প্রথম দিকে সে অঙ্কে হয়তো সবথেকে কম নম্বর পেল, যাচ্ছে তাই একটা নম্বর পেল, সেই ছেলেটা বা মেয়েটা মাধ্যমিকে বা উচ্চ মাধ্যমিকে গিয়ে এটার সমেত ফার্স্ট ডিভিশনে পাশ করলো, তখন কিন্তু এই শব্দটার গুরুত্বটাই হারিয়ে যায়। তাই এই শব্দটাকে হারাতে হবে আমাদের প্রত্যেকের কাছে, যে আগে যা দেখেছি এখন নাও ঠিক হতে পারে, সে হয়তো আরও উন্নত হতে পারে, এই ব্যাপারটাকে মাথায় নিয়ে স্বাগত জানানো এই শব্দটাকে। একটা সময় আমি খারাপ দেখেছি মানে আজ থেকে এত বছর বাদেও খারাপ দেখবো তা কিন্তু নয়, হতেও পারে আপনাদের পারফরমেন্সের থেকে তার পারফরমেন্স 100 গুণ ভালো হলো, তখন এই শব্দটা কিন্তু আপনাকে রিপিট করে দেবে। ওদের শো দেখেছিলাম, খুব ভালো একটা সময় ছিল, আজ কি দেখলাম, এবার যাচ্ছে তাই, মাথায় রাখবেন। এবং অবশ্যই সময়কে গুরুত্ব দেওয়াটা খুব দরকার, সময় কিন্তু সব উত্তর দিয়ে দেয়, দেখবেন। সঙ্গে থাকুন, আবারও ফিরব, আবারও যাচ্ছে তাই এর আড্ডা। এখন গান

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া, ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান, বাঙালির প্রাণ।

শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম, আর আড্ডা চলছে যাচ্ছে তাই নিয়ে। সত্যি মানে আড্ডাটা শুরুর থেকেই কীরকম একটা অন্যরকম ব্যাপার হচ্ছে, এবং নিশ্চয়ই বুঝতে পারছেন যে কোথাও কোথাও না মিলে যাচ্ছে। তো সত্যি তো যাচ্ছে তাই ব্যাপারটার মধ্যেই অপছন্দকে ভীষণভাবে মেনশন করে, কিন্তু এই অপছন্দটাই যদি বিশ্বাস ভালোবাসা শ্রদ্ধা নিষ্ঠা দিয়ে এগিয়ে চলে, সে কিন্তু এর উল্টো একটা রিয়াকশন করে সর্বোচ্চ স্তরে গিয়েও দাঁড়াতে পারে। আর সেটাই এই শব্দটার একটা লড়াই বলা যেতে পারে, কারণ এই শব্দটাকে লড়াই হিসেবে কেউ যদি নেয় সে কিন্তু সর্বোচ্চ আসনে বসতে বাধ্য। আর এটাই দেয়ালে পিঠ থেকে যাওয়ার একটা শব্দ। প্রতিবার কেউ যদি শুনতে থাকে যাচ্ছে তাই যাচ্ছে তাই যাচ্ছে তাই, একদিন না একদিন সে মুভ করবে, আর সেই মুভমেন্টটাই আগামী দিনের স্পেশাল মুভমেন্ট হয়ে দাঁড়াবে। তো এই শব্দগুলোর কিছু কিছু গুরুত্ব যেমন আমি আগেও অনেক রকমের শব্দ দিয়ে করেছি, ভাবিয়েছি মানুষকে, আপনারাও ভেবেছেন, আপনারা আমাকে SMSও করেছেন যে সত্যি তো এইভাবে ভাবা যায়, এবং সত্যিই এটা ভাবা যায়, আমাদের ভাবতে হয়, আমরা ভাবি না, কারণ আমাদের ছুটতে হচ্ছে, প্রতিনিয়তই ছুটতে হচ্ছে। ভাববো কোথায়, দাঁড়িয়ে যে ভাববো সেই সময়টুকু দরকার তো, হ্যাঁ সেই সময়টুকু আপনি পান, কিন্তু আপনি মোবাইলের বোতামেই অর্ধেক শব্দটা চলে যায়, কারণ এটাই বচলতি মানুষের বা বসে থাকা মানুষের একটাই কাজ এখন, সোশ্যাল নেটওয়ার্কিং। তো সোশ্যাল নেটওয়ার্কিংয়ে অবশ্যই যাবেন, কিন্তু সোশ্যাল নেটওয়ার্কিংয়ের মধ্যে গিয়েও সোশ্যালি কিছু ব্যাপার থাকে যেগুলো আপনাদেরকে উজ্জীবিত করবে। এই শব্দটাও কিন্তু সেক্ষেত্রে তাই, এই শব্দটা হয়তো দেয়ালে পিঠ থেকে গিয়ে একটা বিরাটভাবে লড়াই এনে দেবে আপনাকে। কোথাও আপনার জীবনে কখনো মনে হয় যে কেউ এইরকম কটু বাক্য আপনাকেও বললো, বা আপনারও প্রতিদিন এরকম কিছু শব্দ শুনতে শুনতে হয়তো দেরি করে আপনি রোজ অফিসে পৌঁছচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু কোনদিন বস বলতেই পারে যে আপনি যাচ্ছে তাই রকমভাবে একদম টাইমে এ করেন, কোন দিন এটাও কিন্তু আপনার কাছে একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে, দেখবেন মিলিয়ে নেবেন সেদিন। আরেকটু মনে করে সেদিন একটা ছোট্ট SMS করবেন 4475039657121 যে এই আড্ডাটা আপনাদের সত্যিই ঠিকঠাক লেগেছিল কি না, আশা করি ঠিক লাগবে। সঙ্গে থাকুন, আবার ফিরবো এখন গান।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে, ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ,

ঘড়ির কাঁটা থেমে থাকে না, যাচ্ছে তাই, আমাকেও বিদায় নেওয়ার পালা হয়ে এসছে, কারণ আমার জন্য অপেক্ষা করছেন আরেকজন। তো এইভাবে আমরা যদি ভাবি তাহলে কিন্তু আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে কাজের উন্নতি অবশ্যই হবে এবং আমাদের মনটাও কিন্তু পাল্টাতে থাকবে প্রতিদিন। আর আমাদের দরকারও, মনের বিকাশ দরকার, ঠিক যেরকমভাবে ঠিক সেরকমভাবে মনটাকে একটা অন্য গতিতেও ভাবতে হবে। সবসময় নেগেটিভিটির মুহূর্তের মধ্যে লড়াই লড়াই লড়াই করে আমাদের পজিটিভ এনার্জিটাকে গ্রো করা হয়, আর এই ব্যাপারটার ক্ষেত্রেও কিন্তু কিছুটা সেরকমভাবে টলমল টলমল করে, কিন্তু আমরা হয়তো অনেক সময় করে উঠতে পারি না, এই গতেই চলতে থাকে। অনেকে এখনও আছেন, ওই যে সময়ের কথা বলছিলাম না, এখনও কিন্তু 10 বছর 20 বছর হয়ে গেল, এখনও কিন্তু একই টাইমে দেরি করেন, তো সে সঠিক টাইমে কোনো দিনও আসতে পারল না, এটাও থাকে। তো যাই হোক, আমাদের এই ব্যাপারগুলোকে একটু মাথায় রাখা, একটু সময় দেওয়া, একটু ভাবা, তাহলেই হবে। হ্যাঁ, বিরাট কিছু ভাবা নয়, কারণ কাজের মধ্যে মধ্যে মাঝে মাঝে সোশ্যাল নেটওয়ার্কিংয়ের মাঝেও একটু ভেবে নেওয়া যে এর সঠিক পথ কোনটা। তো যাই হোক, @ রেডিও বাংলা নিয়ে ডট কমে অবশ্যই জানাবেন আজকের এই আড্ডা আপনাদের কেমন লাগলো। আর এভাবেই ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলকে নিয়ে একসঙ্গে আনন্দে মেতে থাকুন, আর অন্যকে উৎসাহিত করুন। আজ আসি, দেখা হবে আগামীকাল ঠিক এই সময়। সৌভিকের সঙ্গে শুনতে ভুলবেন না গান মুসাফের।

ইচ্ছে, খুব ছোট একটা শব্দ, কিন্তু এটার গভীরতা অনেক বেশি। ইচ্ছে পূরণ করতে আমাদের অনেক সময় গোটা জীবনটাও কম পড়ে, কারণ ইচ্ছের সীমানা অনেক দূরে পর্যন্ত বিস্তৃত। আমাদের সবারই বিভিন্ন বয়সের সাথে সাথে ইচ্ছেগুলো বদলায়, বা ছোটবেলা থেকে ইচ্ছেগুলো পূরণ করতে করতে আমরা বড়বেলায় আসি, বা বড়বেলায় এসে আমরা ছোটবেলার ইচ্ছেগুলো পূরণ করি। আছে না কি এমন কোনো ইচ্ছে যেটা আপনি পূরণ করতে চান বা যেটার জন্য আপনি ছুটছেন? তাহলে চটপট আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান +44750396571২ তে। ফিরছি পরপর তিনটে গানের পর।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। তুমি

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলা .com এ। মন যখন নিরুদ্দেশ, আমার বরাবরই ইচ্ছে ছিল আমি রেডিও জকি হব আর আপনার সঙ্গে কথা বলবো। আজ সেই ইচ্ছেটা পূরণ হয়েছে, এবং সেই ইচ্ছের পেছনে এবং অনেক দিনের অনেক পরিশ্রম, অনেক ব্যর্থতা, অনেক গল্প রয়েছে। সেই গল্প একদিন শোনাবো। এবং আমাদের যে কোনো ইচ্ছের পেছনে কিন্তু একটা পরিশ্রম থাকে, পরিশ্রম ছাড়া কিন্তু কোনো ইচ্ছে পূরণ হয় না, সেটা সম্ভবও নয়। কিন্তু ইচ্ছে যখন আমাদের মধ্যে সঞ্চার ঘটে, তার পিছনে ডেফিনেটলি একটা বড় কারণ থাকে, এবং ভগবান হয়তো জানেন যে সেই ইচ্ছেটা আমরা পূরণ করতে পারবো, সেই জন্যই আমাদের সেই ইচ্ছেটা আমাদের মধ্যে সঞ্চার ঘটান। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং, ফিরছি পরপর দুটো গানের পরে।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
2: সময়।
1: যদি মনে হয় হোক না একটা বাড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
3: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
4: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া, ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
3: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
5: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেই ডট কমে, প্রবাসী বাংলার সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.radiobanglanet.com আর আমাদের ফেসবুক পেজ রেডিও বাংলা নেট। ব্রেকের ওপরে যেটা নিয়ে কথা বলছিলাম যে ইউনিভার্স জানেন যে আমরা কোন ইচ্ছেটা পূরণ করতে সক্ষম, সেটাই আমাদের মধ্যে সঞ্চার ঘটান। এবার আপনার মনে হতেই পারে যে অনেক ইচ্ছের পেছনে আমরা ছুটি, সেই ইচ্ছেটা পূরণ হয় না বা হতে হতে সেটা আমরা পূরণ করতে পারি না, তাই তো? এটা নিশ্চয়ই আপনার মনে হচ্ছে। অনেক সময় এটা হয় যদি আপনার কোনো একটা ইচ্ছে হয়েছে

সেটা আপনি জনসমক্ষে সবসময় বলবেন না, সেটার পিছনে নীরব পরিশ্রম করুন এবং ওভার এক্সপেকটেশনস রাখবেন না, যেটা ইচ্ছেগুলোকে দূরে করতে সক্ষম হয়। আপাতত এই দুটো ফর্মুলা পালন করে, এই দুটো ফর্মুলা মেনে নিয়ে কঠোর পরিশ্রম করে যান, আপনার ইচ্ছে আপনার স্বাদ ডেফিনেটলি দেবে। শুনতে থাকুন নারীর সঙ্গে রং বেরং, ফিরছি আরও কয়েকটা গানের পরে।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রঙের রং, শুধুমাত্র রেডিও বাংলা নেই ডট কমে। মন যখন নিরুদ্দেশ, ইচ্ছেটা যখন হবে না এক ঝাঁক ইচ্ছে একসঙ্গে নিয়ে সেটাকে পূরণ করার যে জার্নিটা সেটা লিখে পড়ুন, দেখবেন এটার মজাটাই আলাদা। আর সেই ইচ্ছেগুলো যখন পূরণ হবে, সেটা যখন ডানা মেলে উড়বে এবং সেই ইচ্ছের সঙ্গে যখন আপনি যাপন করবেন, সেটার স্বাদটা অনেক বেশি টেস্টি হবে। এরকম ইচ্ছের গল্প থাকলে বা ইচ্ছে পূরণের কোনো গল্প থাকলে চটপট আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান +447503965712 তে। আপাতত গান ফিরছি আরও কয়েকটা গানের পরে। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলা নেই ডট কমে। মন যখন নিরুদ্দেশ,

ফিরিলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। আমার তো অনেক রকম ইচ্ছে হয় অনেক সময়, কিন্তু সত্যি কথা বলতে যখন আমি এই শোটা শুরু করি আমার মনে হয়, আমার ইচ্ছে হয় যে এই শোটা যেন খুব তাড়াতাড়ি শেষ না হয়। কিন্তু কী করে যে একটা ঘন্টা কেটে যায় আমি সত্যি বুঝতে পারি না। আর আমার ইচ্ছে করে আরেকটু সময় আপনার সঙ্গে কাটাতে, সেটা হয় না। ওই যে সব ইচ্ছে পূরণ হয় না, সেটা এটা সত্যি কথা, কারণ আমি ওভার এক্সপেক্টেড থাকি আপনার সঙ্গে কথা বলার জন্য। কিছু করার নেই, সময় এখন বলছে টাটা, আমাকে আসতেই হবে, আগামীকাল আবার আসবো নতুন কোনো গপ্প নিয়ে, নতুন কোনো আটা নিয়ে।

সাগরের অন্তহীন নীল জলরাশি, আর সেই জলে ভেসে চলা বিলাসবহুল প্রমোদতরী বা ক্রুজ, সেই গল্প নিয়েই আমাদের আজকের পপকর্ন। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলবো বিশ্বের বৃহত্তম বিলাসবহুল প্রমোদতরী নিয়ে। আমরা যখনই কোনো প্রমোদতরী বা ক্রুজের কথা বলি, তখনই আমাদের চোখের সামনে ভেসে ওঠে টাইটানিকের কথা, বিশ্বের সেই সবচাইতে বড় জাহাজ টাইটানিক। কিন্তু এখন আমি আপনার সঙ্গে যেই জাহাজের গল্প শেয়ার করব, সেটি টাইটানিকের থেকেও 5 গুণ বড়। সুতরাং বোঝাই যাচ্ছে কত বড় এই জাহাজ। সম্প্রতি তার যাত্রা শুরু হলো, আর সেটা আমেরিকার ফ্লোরিডার মায়ামি বন্দর থেকে তার প্রথম যাত্রা শুরু করলো। আর সেই বিলাসবহুল প্রমোদতরী আইকন অফ দ্য সিজ, তার গল্পই আজ শেয়ার করব আপনার সঙ্গে। অবশ্যই আমার সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে যাত্রা শুরু করল বিশ্বের বৃহত্তম বিলাসবহুল প্রমোত্তরী আইকন অব দ্য সিস। যেন সাগরের অন্তহীন নীল জলরাশির মাঝে আস্ত একটা মায়া নগরী। আর তার গল্প নিয়ে আমাদের আজকের পপকর্ন শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমরা এই যে আইকন অব দ্য সিজ এর কথা বলছি, এই বিশাল আকার জাহাজ যার আয়তন টাইটানিকের থেকেও 5 গুণ বড়, আর তার যাত্রা শুরু হল আমেরিকার ফ্লোরিডা রাজ্যের মায়ামি বন্দর থেকে, আর এর গন্তব্য হল পূর্ব ও পশ্চিম ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ। প্রমোত্তরীটি 7 দিনের সমুদ্র যাত্রার পরেই তার গন্তব্যে গিয়ে পৌঁছবে। কি নেই এই জাহাজে, একেবারে যাকে বলে বিনোদনে একেবারে ঠাসা। আর এর মধ্যে গেলে একেবারে চোখে যেন ধাঁধা লেগে যাবে। কি নেই সেখানে, এই প্রমোত্তরীর ভেতরে রয়েছে 20টি ডেক, 7টি সুইমিং পুল, সঙ্গে 6টি ওয়াটার স্লাইড। আর এর মধ্যে যে বিপুল বিনোদনের সম্ভার রয়েছে সেই কথা শেয়ার করব আপনার সঙ্গে। তবে এখন শুনব গান, ফিরে আসছি গানের ওপারে আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

0: কতজন।
1: এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

ছোটবেলায় ড্রয়িং খাতায় যখন রং তুলি দিয়ে আঁকি বুকি কাটা, তখন আমরা অনেক সময় নীল দিগন্ত, নীল জলরাশি আর সেখানেই ভেসে যাওয়া জাহাজ, এমন ছবি অনেক সময় আমরা এঁকে থাকি। আর তারপর নিজের মনের মাধুরী মিশিয়ে তাতে নানা রকমের রং ভরে তাকে রঙিন করে তুলি। তারপর বড় হয়ে যখন জাহাজের গল্প শুনি, তখন আমাদের চোখের সামনে ভেসে ওঠে টাইটানিকের কথা। আর আজকে পপকর্নে আমি আপনার সঙ্গে যে জাহাজের গল্প শেয়ার করছি, সেই জাহাজ টাইটানিকের থেকেও 5 গুণ বড়। এমনই বিশাল আকার সেই জাহাজ, বিশ্বের বৃহত্তম বিলাসবহুল প্রবোত্তরী, আইকন অব দ্য সিজ। সেই গল্প নিয়েই আমাদের আজকের পপকর্ন।

ওয়ার্ল্ড শুনছেন রেডিও বাংলারেড.com ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমরা এই যে বিশালাকার জাহাজের কথা বলছি, আইকন অব দ্য সিজ, তার দৈর্ঘ্য 365 মিটার আর মোট ওজন 2,50,800 টন। সুতরাং বোঝা যাচ্ছে কত বড় এই জাহাজ। আর এই বিশাল প্রমোদ তরীতে 7,600 জন যাত্রীর থাকার ব্যবস্থাও রয়েছে। এছাড়াও রয়েছে 2,450 জন ক্রু মেম্বারদের থাকার বন্দোবস্ত। সুতরাং বোঝাই যাচ্ছে যে কি বিশাল আকার এই প্রমোদ তরী। আর এখানে বিনোদনের ব্যবস্থাও রয়েছে কিন্তু বিশাল। এখানে 40টিরও বেশি বার, রেস্তোরাঁ, লাউঞ্জ এবং বিনোদনের স্থল রয়েছে। আর এই প্রমোদ তরী নিয়ে আমরা আরো কথা জানবো, তবে এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। ফিরে আসছি বিরতির ওপারে আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ।

যদি বলি সিনেমাওয়ালা তাহলে কি বুঝবেন? মানে এক কথায় সিনেমাওয়ালা বলতে ঠিক কি বোঝায় বলুন তো? কি বোঝায় সেটাই আজকে আপনাকে বলবো। তো রেডিও বাংলানেট.কম এ শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আমাদের আড্ডাটা আগামী দু ঘন্টা জারি হতে চলেছে সিনেমাওয়ালাদের নিয়ে। সিনেমাওয়ালা বলতে আমার ঠিক একজন বা কয়েকজনের কথাই মনে পড়ে যারা কিনা ফিল্ম ইন্ডাস্ট্রির মানচিত্রই পাল্টে দিয়েছিলেন। শুধুমাত্র কয়েকজন লোক নয়, কিছু কিছু মুভমেন্ট, কিছু কিছু ধরনের সিনেমা যেগুলো কিনা বিশ্বের সিনেমার মানচিত্রের পরিভাষাটাই পাল্টে দিয়েছিলেন। সেরকমই কয়েকজন অসাধারণ ব্যক্তিত্ব এবং সেরকমই কয়েকজন অসাধারণ মুভমেন্টের কথা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করব আমাদের হারানো সুরের আড্ডার আসরে সিনেমাকে নিয়ে, যাদেরকে আমার একত্রে মনে হয় সিনেমাওয়ালা। তো এই সিনেমাওয়ালাদের নিয়েই আজকে আমাদের আড্ডাটা জারি থাকবে আমাদের হারানো সুরের আড্ডার আসরে, কিন্তু সবই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট ডট।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Okay.

সিনেমাওয়ালাদের মধ্যে প্রথমেই কিন্তু পড়বে দুই ভাইয়ের নাম, যারা কিনা সিনেমা ব্যাপারটাই আমাদের সামনে নিয়ে এসেছিলেন। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। সিনেমাওয়ালাদের নিয়ে আমাদের আড্ডাটা জারি আছে। তো প্রথমেই যার কথা বলবো, তারা একজন নন, তারা দুইজন, লুমিয়ার ব্রাদার্স। তারা ফ্রান্সের প্যারিসে একটি বিপ্লব ঘটিয়েছিলেন। তারা প্রথম শ্যুট করেন মুভিং ইমেজেস, যেগুলো কিনা পরবর্তীকালে গোটা বিশ্বে ছড়িয়ে পড়ে। সালটা ছিল 1895, অর্থাৎ বিবেকানন্দ, আমাদের স্বামী বিবেকানন্দ শিকাগোতে যখন ধর্মসভায় বক্তৃতা দিয়ে আসলেন তার ঠিক দু বছর পরে। সিনেমাওয়ালারা একটি ব্যতিক্রমী ব্যাপার মানুষের চোখের সামনে নিয়ে আসলেন এবং সেটাই শুরু ছিল একটি বিপ্লবের। পরবর্তীকালে বিভিন্ন ফিল্ডে বিভিন্ন মানুষ এই সিনেমাকে এগিয়ে নিয়ে গিয়েছেন তাদের হাত ধরে বিভিন্ন আঙ্গিকে। তো সেরকমই আরও অনেকজনের কথা আপনার সঙ্গে শেয়ার করব একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24x7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
1: If you feel like managing IT assets is way more complicated than it should be, well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
2: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান, বাঙালির প্রাণ।

তো লুমিয়ার ব্রাদার্স তো বিপ্লব ঘটালেন, তারা ফ্রান্সে প্রথম শুরু করলেন মুভিং ইমেজেস প্রদর্শন, অর্থাৎ শুরু হলো বিশ্বের প্রথম সিনেমা। কিন্তু তারপরে যে ব্যাপারটা ঘটলো সেটা হলো যে ম্যাক্সিমাম ইনফ্যাক্ট প্রত্যেকটি ফিল্ম প্রত্যেকটি সিনেমায় তখনও পর্যন্ত ছিল নির্বাক, এবং সেক্ষেত্রে কিন্তু একটি বিশাল ভূমিকা নিলেন রাশিয়ার ফিল্ম মেকারগণ। সেখানে তারা অ্যাজিট ট্রেন নামে একটি ট্রেনের প্রদর্শনী শুরু করলেন, যেখানে ফিল্ম তৈরির বিভিন্ন উপকরণ থাকলো এবং বিভিন্ন গ্রামারও তারা নতুন করে তৈরি করলেন। অ্যাজিট ট্রেন থেকে বিভিন্ন সফল প্রডিউসার ফিল্ম মেকার উঠে আসলেন, তার মধ্যে অন্যতম হচ্ছেন আইজেনস্টাইন, যিনি কিনা তার মন্তাজ অর্থাৎ বিভিন্ন শটের কোলাজ তৈরি করে বিশ্বকে তাক লাগিয়ে দিলেন। নতুনভাবে তৈরি হলো বিশ্বের ফিল্মের পরিভাষা। তো রেডিও বাংলানে ডট কমে আজকে আমাদের হারানো সুরের আড্ডার আসরে আড্ডাটা জারি আছে সিনেমা ওয়ালাদের নিয়ে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: শুনছেন রেডিও বাংলা নেট.com, বাংলার গান, বাঙালির প্রাণ।

তবে ফিল্মের পরিভাষার কথা যদি বলতে হয় বা ফিল্মের ব্যাকরণের কথা যদি বলতে হয়, তাহলে কিন্তু একজনের কাছে আমাদের চিরকৃতজ্ঞ থাকতে হবে। তিনি হচ্ছেন গ্রিফিথ। আগে হ্যাঁ, গ্রিফিথ সেই ভদ্রলোক যিনি কিনা ফিল্মে এসেছিলেন অ্যাক্টিং করতে, কিন্তু তিনি হয়ে গেলেন ডাইরেক্টর এবং ডাইরেক্টর হয়ে আমেরিকায় একটি ফিল্ম বানালেন যার নাম হচ্ছে দ্য বার্থ অফ নেশন। এবং সেই ফিল্মে যে ধরনের পরিভাষা, যে ধরনের ব্যাকরণ দেখানো হয়েছিল, এখনো পর্যন্ত ফিল্মের পরিভাষা, ফিল্মের ব্যাকরণ কিন্তু একই আছে। এরকমই জিনিয়াস ছিলেন গ্রিফিথ। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের হারানো সুরের আড্ডার আসর জমে আছে সিনেমাওয়ালাদের নিয়ে। সিনেমাওয়ালারা এরকম কয়েকজন ব্যক্তিত্ব যারা কিনা সারা পৃথিবীর মানচিত্রটাই পাল্টে দিয়েছেন ফিল্মের দিক থেকে। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে সিনেমাওয়ালাদের নিয়ে আমাদের আড্ডাটা জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে, ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajaparadesi.labdesi.in।
2: If you feel like managing IT assets is way more complicated than it should be, well, it doesn't have to be. At ETOS Services, enterprises get full visibility, control and optimization across their entire IT environment all in one place. ETOS Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
3: বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলানেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
4: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বাংলার গান, বাঙালির প্রাণ।

নির্বাক ফিল্মের যখন কথা হচ্ছে তখন কিন্তু একজন ব্যক্তিত্বকে বলা যেতেই পারে নির্বাক ফিল্মের রাজা। তিনি হচ্ছেন চার্লি চ্যাপলিন। আগে হ্যাঁ, চার্লি চ্যাপলিন এই নামটাই যথেষ্ট, কিন্তু সারা পৃথিবীতে যত ফিল্মের ব্যক্তিত্ব এসেছেন তার মধ্যে বিখ্যাততম, তর্ক সাপেক্ষে অবভিয়াসলি, এই চার্লি চ্যাপলিন। তো এই চার্লি চ্যাপলিন কিন্তু ছোটবেলায় খুব কষ্ট করে জীবনটা অতিবাহিত করেছেন, কিন্তু তিনি কখনো হাসি মাখা মুখটা দেখাতে ভোলেননি। সেই জন্য তার জীবনে একই সঙ্গে বিরাজ করেছে আনন্দ এবং দুঃখ, এবং সেই ব্যাপারটাই কিন্তু তিনি তার ফিল্মের মধ্যে ফুটিয়ে তুলেছেন বারবার। তার ফিল্ম আমাদের হাসায়, কিন্তু তারই সঙ্গে কিন্তু আমাদের ভাবায়, আর সব থেকে বেশি করে আমাদের চারপাশটা আমাদের নতুন করে চেনায়। তো রেডিও বাংলানে ডট কমে আজকে আমাদের হারানো সুরের আড্ডার আসর জারি আছে সিনেমাওয়ালাদের নিয়ে। এরকম কিছু মানুষ, এরকম কিছু মুভমেন্ট যারা কিনা ফিল্মের দুনিয়াটাকেই পাল্টে দিয়েছেন, তো সেরকমই কিছু সিনেমাওয়ালার কথা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করছি আমাদের হারানো সুরের আড্ডার আসরে। এখন একটা ছোট্ট ব্রেকের সময়, যার উপরান্তে এরকমই আরও একটি মুভমেন্টের কথা আপনার জন্য ওয়েট করবে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন radiobanglanet.com 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, radiobanglanet.com জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সিচুয়েশন, সেই সময় গোটা পৃথিবী ধুঁকছে। আগে হ্যাঁ যন্ত্রণায় ধুঁকছে, খাদ্যের অভাবে ধুঁকছে, খিদায় ধুঁকছে। সেই সময় কিন্তু ইতালির অবস্থাও খুব খারাপ ছিল। সবেমাত্র মুসোলিনির আমল থেকে তারা বেরিয়ে এসেছেন। সেই সময় ইতালিতে শুরু হলো এক নতুন ধরনের ফিল্মের মুভমেন্ট, তার নাম ইটালিয়ান নিও রিয়েলিজম। এক্ষেত্রে বাহুল্য বর্জিত ফিল্ম তৈরি করার ওপর গুরুত্ব দেওয়া হলো এবং বিভিন্ন গল্প এমনভাবে পরিবেশিত হলো যেগুলো কিনা অ্যাকচুয়ালি আমাদের বাস্তব জীবনের সঙ্গে মিলে যায়। এই ইতালিয়ান নিও রিয়েলিজম নতুনভাবে ভাবতে শেখালো গোটা পৃথিবীকে। তার মধ্যে অন্যতম বিখ্যাততম একটি ফিল্ম যেটা কিনা আমাদের এখনও নতুন করে ভাবতে সাহায্য করে, সেটা হচ্ছে বাইসাইকেল থেভস। এমন একটি প্লট যা আমাদের পৃথিবীকে নতুন করে চেনায়। তো রেডিও বাংলা নেই ডট কমে আজকে আমাদের হারানো সুরের আড্ডার আসরে আড্ডাটা জারি আছে সিনেমাওয়ালাদের নিয়ে। সিনেমাওয়ালা বলতে এমন কয়েকজনকে বোঝানো হচ্ছে যারা কিনা গোটা পৃথিবীর ফিল্মের মানচিত্রই পাল্টে দিয়েছেন, এবং এরকম কিছু মুভমেন্টের কথাও আপনার সঙ্গে শেয়ার করছি। আর সেটাই শেয়ার করতে থাকবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর ও লিওন রেডিও বাংলা নেট ডট কম।

টিনটিন থেকে ভাবতে ভাবতে হারানো সুর, চার চাকা থেকে দু চাকায় দূর বহু দূর, হাহা থেকে হারিয়ে যাওয়া গল্প, তোমার সময় মিলুক আমার সময়ের সঙ্গে। এভাবেই সোম থেকে শুক্র জুড়ে থাকুন সৌভিকের সঙ্গে গান মুসাফিরে, শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ।

ইটালিয়ান নিওরিয়ালিজমের পরে ফ্রেঞ্চ নিউ ওয়েভ। আগে হ্যাঁ, এটাও কিন্তু একটা মুভমেন্ট যা কিনা নতুন করে সিনেমাকে তুলে ধরেছিল আমাদের প্রত্যেকের সামনে। তো রেডিও বাংলার .com-এ শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে সিনেমাওয়ালাদের নিয়ে। কয়েকজন বিখ্যাত ব্যক্তিত্ব এবং কিছু মুভমেন্ট যা কিনা গোটা পৃথিবীতে, গোটা বিশ্বে ফিল্মের মানচিত্র, সিনেমার মানচিত্র পাল্টে দিয়েছিল, সেরকমই কয়েকজন মানুষ এবং মুভমেন্টের কথা আপনার সঙ্গে শেয়ার করছি। আর সেক্ষেত্রে কিন্তু আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মুভমেন্ট হচ্ছে ফ্রেঞ্চ নিউ ওয়েভ। ফ্রেঞ্চ নিউ ওয়েভ এমন একটি ওয়েভ যা কিনা ফিল্মের পরিভাষাকেই নতুন করে পাল্টে দিয়েছিল। তার শর্ট কাটিং থেকে আরম্ভ করে তার ফিল্মের গ্রামার, এমনকি তার ফিল্মের যে বিষয়বস্তু, সব কিছুই কিন্তু পুরনো দিনের ফিল্মের থেকে নতুনভাবে ইভলভ করে গিয়েছিল। এবং সেই ফ্রেঞ্চ নিউ ওয়েভ মুভমেন্ট কিন্তু পরবর্তীকালে আমাদের ইন্ডিয়াকেও প্রভাবিত করেছিল। সে কথা আপনার সঙ্গে শেয়ার করবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট .com।

0: এবার আসি ভারতবর্ষের কথায়। ভারতেও কিন্তু ফিল্মের প্রদর্শনটা শুরু হয় লুমিয়ার ব্রাদার্সের হাত ধরেই, যারা 1895 খ্রিস্টাব্দে ফ্রান্সে শুরু করেছিলেন ফিল্মের প্রদর্শনী। তার ঠিক পরের বছর 1896 খ্রিস্টাব্দে ভারতবর্ষের মুম্বাই অর্থাৎ তৎকালীন বোম্বেতে তারা প্রথম ফিল্মের প্রদর্শন করে। তারপরেই শুরু হয় বিপ্লব ভারতীয় সিনেমাকে নিয়ে, যার অন্যতম কাণ্ডারি ছিলেন দাদাসাহেব ফালকে, যেই দাদাসাহেব ফালকে পুরস্কার এখনও পর্যন্ত দেওয়া হয়। ভারতবর্ষের প্রথম কাহিনী নির্ভর চলচ্চিত্র হচ্ছে হরিশ্চন্দ্র। তারপরে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ব্যক্তি এগিয়ে নিয়ে গিয়েছেন ফিল্ম, কিন্তু ভারতীয় ফিল্মকে গোটা বিশ্বের দরবারে কিন্তু সবার উঁচুতে তুলে ধরেছিলেন সত্যজিৎ রায়। আগে হ্যাঁ, সত্যজিৎ রায়, তার পথের পাঁচালি প্রথম ইন্ডিয়ান ফিল্ম যেটা কিনা ইন্টারন্যাশনালি অ্যাক্লেমড হয়েছিল। এবং তারপরেই ভারতীয় ফিল্মের মহাকাশে নতুন ধরনের ফিল্ম বানানো শুরু হয়। তো রেডিও বাংলানেট ডট কম এখন একটা ছোট্ট বিরতির সময়, যার উপরান্তে এরকমই আরও বেশ কিছু কথা আপনার জন্য ওয়েট করবে। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।
1: ওরে শোন শোন গেরো বাজ, খোপ থেকে বেরো আজ, আকাশটা পেরো আজ, যা রে যা, উড়ে যা, যা রে যা। ভয় তোর কি নেই, জোর কি খাবি চোর কি, যা রে যা, যা যা। ভয় তোর কি নেই, জোর কি খাবি চোর কি, যা রে যা। ভয় তোর কি, তোর কি নেই, জোর কি, জোর কি খাবি চোর কি, চোর কি, যা রে যা। ওরে শোন শোন গেরো বাজ, খোপ থেকে বেরো আজ, আকাশটা পেরো আজ, যা রে যা, উড়ে যা, যা রে যা।

0: হবে হিরো।
1: কৃষ্ণ নাম ভজজি আর সব মিছে, পালাবার পথ নাই নাই রে।

0: left, right, left. Left, right, left. Left and right, that's all right. Left and right, that's all right. अपना हाथ जगनाथ कर बे भाई बाजी मात, अपना हाथ जगनाथ कर बे भाई बाजी मात, तेमनी दिन हट बे ना खुल बे भाई जोर बरा, तेमनी दिन हट बे ना खुल बे भाई जोर बरा, अपना हाथ जगनाथ कर बे भाई बाजी मात, अपना हाथ जगनाथ कर बे भाई।
1: बांगलीर आड्डा माने कि शुधु गल्प ना कि मोनेर जानला खुले देवार एक अद्भुत जादू। राजनीति থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
2: What if your IT partner cared about more than just IT? At ITOS Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, ITOS also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. ITOS Services, trusted IT experts with a human touch. Discover more at www.etosservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট ডট কম এর ওয়েব তরঙ্গে।
3: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060, আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajaparadesi.labdesi.in।
3: আপনি শুনছেন radiobanglanet.com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: এসো গো এসো গো এসো গো এসো গো।
1: বাংলা তথা ভারতীয় ফিল্মের মহাকাশে যদি ত্রিদেব বলতে হয় তাহলে একজন অবশ্যই সত্যজিৎ রায় এবং আরও দুজন ঋত্বিক ঘটক এবং মৃণাল সেন। এদেরকে বাদ দিয়েও কিন্তু সিনেমা বলার কথা কোনো মতেই বলা সম্ভব নয়। তো ঋত্বিক ঘটক এমন কিছু ফিল্ম তৈরি করে গিয়েছেন যেগুলো আমরা প্রত্যেকেই জানি, যেগুলো অত্যন্ত পরিমাণে ভাবায় আমাদের, একদম কাল্ট। তার সঙ্গে বিভিন্ন সময় কিন্তু আমাদের হিন্দু মিথকেও কল্পনা করা যেতে পারে, এরকমই বলেন যারা ফিল্ম নিয়ে রীতিমতন গবেষণা করেন। ওদিকে মৃণাল সেন নতুনভাবে চিনিয়েছেন আমাদের শহরকে, আমাদের মধ্যবিত্ত জীবনকে। মৃণাল সেনের বহু ফিল্মে, বহু সিনেমায় জলজ্যান্ত একটি শহর অর্থাৎ কলকাতা প্লে করেছে প্রোটাগনিস্টের রোল। এরকমই অদ্ভুত অদ্ভুত ফিল্মের ব্যাকরণ তৈরি করে গিয়েছেন এই দুই ব্যক্তিত্ব, এই দুই সিনেমাওয়ালা। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের হারানো সুরের আড্ডার আসর জমে আছে সিনেমাওয়ালাদের নিয়ে। এখন একটা ছোট্ট ব্রেক নিচ্ছি, যার উপরান্তে আপনার সঙ্গে শেয়ার করব ইন্ডিয়ান নিউ ওয়েভ মুভমেন্টের কথা। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো শৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মিঠো বাউলের সুর
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
2: কথায় কথায়,
0: কথায় কথায় কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও।

একটু আগে আপনার সঙ্গে শেয়ার করলাম ফ্রেঞ্চ নিউ ওয়েভ মুভমেন্টের কথা, যেটা কিনা নতুনভাবে ফিল্মকে উপস্থাপিত করেছিল আমাদের সামনে। এই ব্যাপারটা কিন্তু ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রির ক্ষেত্রেও প্রযোজ্য। 1969 খ্রিস্টাব্দে মুক্তি পায় 3টি ফিল্ম, ভুবন সোম, সারা আকাশ এবং উস্কি রুটি। এই 3টি ফিল্মে কিন্তু ভারতীয় জীবনের ক্ষেত্রে ফিল্ম শৈলী এবং ফিল্ম শৈলীর নির্মাণের সংজ্ঞাটাই পাল্টে দিয়েছিল। সেখান থেকেই হাত ধরে তৈরি হয় এক নতুন ধরনের ফিল্ম, যার নাম প্যারালাল ফিল্ম বা আর্ট ফিল্ম। পরবর্তীকালে বিভিন্ন নির্দেশক এগিয়ে নিয়ে গিয়েছেন নিজের মতো করে সেই প্যারালাল কিংবা আর্ট ফিল্মকে। পরবর্তীকালে আবার মূল যে মেইন স্ট্রিম বলিউড মুভিজ, যেটাও কিনা আমাদের অন্যতম একটি সফলতম সিনেমার ধারা, তার সঙ্গে মিলেও গিয়েছে কোথাও গিয়ে এই মেইন স্ট্রিম এবং প্যারালাল স্ট্রিম মুভি। তো পরবর্তীকালে যে সমস্ত প্রযোজক, যে সমস্ত নির্দেশক এসেছেন, তার মধ্যে অন্যতম একজন ব্যক্তিত্বের কথা না বললেই ব্যাপারটা সম্পূর্ণ হবে না। তিনি হচ্ছেন ঋতুপর্ণ ঘোষ। তো রেডিও বাংলানেট ডট কম এর পক্ষ থেকে আমি গৌরব আজকে ওনাকে জানাই জন্মদিনের শুভেচ্ছা। আজকে ঋতুপর্ণ ঘোষের জন্মদিন। তো তিনিও নতুনভাবে কিন্তু তৈরি করে গিয়েছেন বেশ কিছু ফিল্ম। তো আজকে রেডিও বাংলানেট ডট কমে আমাদের হারানো সুরের আড্ডার আসরে আড্ডাটা জারি আছে, জারি ছিল সিনেমাওয়ালাদের নিয়ে। সিনেমাওয়ালা বলতে এরকম কিছু ব্যক্তিত্বের কথা আপনার সঙ্গে শেয়ার করলাম, যারা কিনা নিজের যোগ্যতায় ফিল্মকে অন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন। আবার কিছু মুভমেন্টের কথা আপনার সঙ্গে শেয়ার করলাম, যেগুলো কিনা ফিল্মের পরিভাষাটাই চেঞ্জ করে দিয়েছে। তো কেমন লাগলো বলুন তো এই সিনেমাওয়ালাদের নিয়ে আমাদের আড্ডা, জানান আমাকে। আমাকে মেল করুন haranosur@radiobanglanet.com অ্যাড্রেসে, haranosur haranosur@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি, কিন্তু রেডিও বাংলানেট ডট কম চলতে থাকবে আপনারই জন্য, আপনারই পাশে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম।

0: What if your organization finally had complete control not just over every IT asset, but over governance and optimization across your entire digital ecosystem? With Etos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে
2: শুনছেন radiobanglanet.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

0: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Etos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট .com এর ওয়েব তরঙ্গে।
4: শুনছেন রেডিও বাংলা নেট .com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানে.com 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলানে.com জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নাও সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট .com এর ওয়েব তরঙ্গে।
2: বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প, নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট .com। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।

নমস্কার বন্ধুরা, আমি শুভায়ন, চলে এসেছি আজকের আড্ডা জাংশনে, যে জাংশনে থাকবে শুধুই বন্ধুত্বের গল্প। বন্ধুত্ব মানে শুধু একজন মানুষ নয়, বন্ধুত্ব মানে একটা রং, কখনো লাল আবেগের, কখনো নীল ভরসার, কখনো সবুজ নতুন স্বপ্নের, আবার কখনো হলুদ দুষ্টুমির। তবে আজ আগস্ট মাসে রেডিও বাংলা নেট ডট কমের কোনো সম্প্রচার হবে, অথচ ফ্রেন্ডশিপ নিয়ে কিছু হবে না, কালার্স অফ ফ্রেন্ডশিপ, সেই আবহেতে আমরা আজকে রঙে রঙে খুঁজে নেব আমাদের জীবনে সেই বিশেষ মানুষদের, যারা রক্তের সম্পর্ক না হয়েও পরিবারের চেয়ে কিছু কম জান না। চলুন শুরু করি প্রথম গান দিয়ে, বন্ধুত্বের প্রথম রং হলুদ হাসি আর দুষ্টুমির রঙ।

0: What if your organization finally had complete control not just over every IT asset, but over governance and optimization across your entire digital ecosystem? With Eto Services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে
2: শুনছেন radiobanglanet.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

0: স্কুলের লাস্ট বেঞ্চ, টিফিন ভাগ করে খাওয়া আর পরীক্ষার আগে কিচ্ছু পড়িনি বলে ফার্স্ট হওয়া বন্ধুটি। হলুদ রঙটি ঠিক যেন তেমনই, রোদ্দুরের মতো উজ্জ্বল, মন খারাপের দিনে মুখে হাসি ফোটানোর ক্ষমতা রাখে। আপনার জীবনেও কি এমন কেউ আছে যার ফোন এলেই মনটা ভালো হয়ে যায়? চলুন ঢুকে যাই, শুনে নি সেই আনন্দের সুর।
1: আছে ক্লাসরুম

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করি নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে
3: শুনছেন radiobanglanet.com বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

0: বন্ধুত্বের সবচেয়ে সুন্দর রং বোধহয় নীল, কারণ নীল মানে আকাশের মতো ভরসা, এমন একজন মানুষ যার কাছে নির্দ্বিধায় সব দুর্বলতা উগড়ে দেওয়া যায়। কথায় আছে, আ ফ্রেন্ড ইজ সামওয়ান হু নোজ দ্য সং ইন ইউর হার্ট অ্যান্ড ক্যান সিং ইট ব্যাক ওয়েন ইউ হ্যাভ ফরগটেন দ্য লিরিক্স। তাহলে চলুন না নীল আকাশের নিচে একটু আশ্রয় খুঁজি, আর খুঁজে নিই সেই ভালোবাসা সখীকে, যে এসে বলবে, এই তো এসেছি তোমারই কাছেতে।
1: যাও পাখি বলো, হাওয়া ছলো ছলো, আম ছায়া জানলার কাছে।

0: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Eto services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
2: বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট.কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।

প্রতিটি নতুন অধ্যায়ের সঙ্গে কিছু নতুন বন্ধুর আগমন হয়, নতুন স্কুল, নতুন কলেজ, নতুন অফিস, আর সেখানেই অচেনা মানুষগুলো একসময় হয়ে ওঠে সবচেয়ে চেনা। সবুজ তাই বন্ধুত্বের নতুন শুরুর রং, যে বন্ধুত্ব আজও বেড়েছে গাছের মতো শিকড় ছড়িয়ে। চলুন না সেই অনুভূতির গান শুনি, যেখানে কেউ না কেউ বাড়িয়ে দিচ্ছে আমাদের দিকে তাদের হাতটা।

বন্ধুদের জন্য কখনো লড়াই করেছেন, ঝগড়া করেছেন? কখনো রাত জেগে থেকেছেন? কখনো অভিমানে লাল হয়ে থেকেছেন? লাল রং কি শুধু ভালোবাসার? লাল রং বন্ধুদের জন্য নিঃস্বার্থ আবেগেরও। সত্যিকারের বন্ধুরা আমাদের সাফল্যে যেমন বেশি হাততালি দেয়, আর ব্যর্থতায় সবচেয়ে শক্ত করে হাতটা ধরে আর বলে দেয়, প্রথমত আমি তোমাকেই চাই। তারা অপেক্ষা করে আর বলে ওঠে, তুমি আসবে বলে তাই, কারণ তারা ছাড়া আমাদের মনটা যেন একলা ঘর।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানেট ডট কম, চব্বিশ ঘন্টা সাত দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলানেট ডট কম জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

সাদা রং মানে পবিত্রতা, দ্য কালার অফ পিওর ফ্রেন্ডশিপ। বন্ধুত্বে এমন কিছু সম্পর্ক থাকে যেখানে কোনো স্বার্থ থাকে না, কোনো হিসেবও থাকে না, শুধু থাকে একে অপরের পাশে থাকার কমিটমেন্ট। এমন বন্ধু জীবনে যদি একটাও পাই আমরা, তাতেও জীবন ধন্য। আজকাল তো আড্ডা জাংশন ছাড়া আড্ডাই বসে না। কখনো কফি খেয়েছেন বন্ধুর সঙ্গে? কাজের ব্যস্ততার ফাঁক থেকে একটু নিষ্কৃতি পেয়ে কোনো বন্ধুর সঙ্গে একটা প্ল্যান করেছেন, চল আজকে আমরা গোটা দিন শুধু আড্ডা মারব? আমি জানি সেই আড্ডাটা আজ আর নেই। চলুন না একটু সেই নির্মল সম্পর্কের সুরে আবার ভেসে যাই বন্ধুত্বের সমুদ্রে।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
2: বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প, নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ radiobanglanet.com। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।

যে বন্ধুটি সবসময় প্ল্যান করে সবাইকে একসাথে জড়ো করে আর আড্ডাকে জমিয়ে তোলে, সেই হলো কমলা রঙের বন্ধুত্ব, দ্য কালার অফ এনার্জি, শক্তি, উচ্ছ্বাস আর প্রাণবন্তকতার প্রতীক। এমন বন্ধুরা না থাকলে জীবনের গল্পটাই যেন ফিকে হয়ে যায়। চলুন না একটু এনার্জি বাড়ানো যাক। আমরা কি কেউ জানি জীবনে কী পাবো আর কী পাবো না?

0: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

আচ্ছা, বেগুনি রঙকে কখনো ঠিক ভালোভাবে অবজার্ভ করেছেন খুব ক্লোজলি? মানে তাকে বলা হয় বিরলতার প্রতীক, দ্য কালার অফ রেয়ার বন্ডস। সব বন্ধুত্ব দীর্ঘস্থায়ী হয় না, কিন্তু কিছু কিছু বন্ধুত্ব সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়। মাস নয়, বছর নয়, দশকের পর দশক একই রকম থেকে যায়। তাদের সংখ্যা কম কিন্তু মূল্য অনেক বেশি। সে বিরল সম্পর্কের কথা বলতে গেলে কয়েকটা গান যেগুলো মাথায় আসে। বন্ধু তোমার পথের সাথীকে চিনে নিও, আর যখন বন্ধু জিজ্ঞেস করে আমি তো জানিনি তুমি কি শশী।

0: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।
1: তুমি শশী হে।

রেইনবো এভরি কালার টুগেদার, ভাবুন তো যদি শুধু একটা রং থাকতো তাহলে পৃথিবী কতটা একঘেয়ে হয়ে থাকতো, তাই না? বন্ধুত্ব ঠিক তেমন, কেউ আমাদের হাসায়, কেউ সাহস দেয়, কেউ শেখায়, কেউ ঝগড়া করে, কেউ আগলে রাখে। সব রঙের মানুষ মিলেই তো তৈরি হয় জীবনের সবচেয়ে সুন্দর রামধনু। চলুন সেই রামধনুর সুরে ভেসে যাওয়া যাক পরের কয়েকটি গানে।

আজকের এই কালারফুল জার্নিতে আমরা দেখলাম বন্ধুত্ব আসলে একটি অনুভূতি নয়, একগুচ্ছ রঙের সমাহার। জীবনের ক্যানভাসে যত রং তত গল্প। আর যদি আজই সেই পুরনো বন্ধুর কথা মনে পড়ে গিয়ে থাকে তাহলে অনুষ্ঠান শেষ হওয়ার সঙ্গে সঙ্গে একটা ফোন করে ফেলুন না, কারণ কিছু সম্পর্ককে বাঁচিয়ে রাখার জন্য খুব বেশি কিছু লাগে না, শুধু একটু সময়, একটু ভালোবাসা, একটু অ্যাটেনশন। আমি শুভায়ন বিদায় নিচ্ছি আজকের আড্ডা জাংশন থেকে, তবে বিদায় নিতে পারবো না, আমি কৃতজ্ঞ আপনাদের কাছে, আপনার কাছে, ফর ইউর কালার অফ ফ্রেন্ডশিপ। আমার জিজ্ঞেস করা হয়েছিল, ডু ইউ নো এনি শিপ, একটা জাহাজের নাম বলার কথা বলা হয়েছিল আমাকে, যে জাহাজ কখনো ডুববে না, আ শিপ দ্যাট নেভার সিঙ্কস। আমি উত্তর দিয়েছিলাম, দ্য শিপ ইজ ওনলি ফ্রেন্ডশিপ। আর সেই জোরটা পেয়েছিলাম আপনার থেকে। প্রতি শনিবার হাজারো ব্যস্ততার মধ্যেও আপনি কিন্তু আড্ডা জাংশনে টিউন ইন করেন আর শোনেন, পাশে থাকেন, বেতারের দুনিয়ায় হলেও আপনার এই বন্ধুত্বটা অমূল্য। আর তাই শেষ গানটা সেই সব বন্ধুদের জন্য যারা দূরে থেকেও আজও হৃদয়ের সবচেয়ে কাছে। ভালো থাকুন।

যদি বলি সিনেমাওয়ালা তাহলে কি বুঝবেন? মানে এক কথায় সিনেমাওয়ালা বলতে ঠিক কি বোঝায় বলুন তো? কি বোঝায় সেটাই আজকে আপনাকে বলবো। তো রেডিও বাংলানে ডট কমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আমাদের আড্ডাটা আগামী 2 ঘন্টা জারি হতে চলেছে সিনেমাওয়ালাদের নিয়ে। সিনেমাওয়ালা বলতে আমার ঠিক একজন বা কয়েকজনের কথাই মনে পড়ে যারা কিনা ফিল্ম ইন্ডাস্ট্রির মানচিত্রই পাল্টে দিয়েছিলেন। শুধুমাত্র কয়েকজন লোক নয়, কিছু কিছু মুভমেন্ট, কিছু কিছু ধরনের সিনেমা যেগুলো কিনা বিশ্বের সিনেমার মানচিত্রের পরিভাষাটাই পাল্টে দিয়েছিলেন। সেরকমই কয়েকজন অসাধারণ ব্যক্তিত্ব এবং সেরকমই কয়েকজন অসাধারণ মুভমেন্টের কথা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করব আমাদের হারানো সুরের আড্ডার আসরে সিনেমাকে নিয়ে, যাদেরকে আমার একত্রে মনে হয় সিনেমাওয়ালা। তো এই সিনেমাওয়ালাদের নিয়েই আজকে আমাদের আড্ডাটা জারি থাকবে আমাদের হারানো সুরের আড্ডার আসরে, কিন্তু সবই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk তে।

সিনেমা বলাদের মধ্যে প্রথমেই কিন্তু পড়বে দুই ভাইয়ের নাম, যারা কিনা সিনেমা ব্যাপারটাই আমাদের সামনে নিয়ে এসেছিলেন। তো রেডিও বাংলানেট.কম এ শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। সিনেমাওয়ালাদের নিয়ে আমাদের আড্ডাটা জারি আছে। তো প্রথমেই যার কথা বলবো, তারা একজন নন, তারা দুইজন, লুমিয়ার ব্রাদার্স। তারা ফ্রান্সের প্যারিসে একটি বিপ্লব ঘটিয়েছিলেন। তারা প্রথম শ্যুট করেন মুভিং ইমেজেস, যেগুলো কিনা পরবর্তীকালে গোটা বিশ্বে ছড়িয়ে পড়ে। সালটা ছিল 1895, অর্থাৎ বিবেকানন্দ, আমাদের স্বামী বিবেকানন্দ শিকাগোতে যখন ধর্মসভায় বক্তৃতা দিয়ে আসলেন তার ঠিক দু বছর পরে। সিনেমাওয়ালারা একটি ব্যতিক্রমী ব্যাপার মানুষের চোখের সামনে নিয়ে আসলেন এবং সেটাই শুরু ছিল একটি বিপ্লবের। পরবর্তীকালে বিভিন্ন ফিল্ডে বিভিন্ন মানুষ এই সিনেমাকে এগিয়ে নিয়ে গিয়েছেন তাদের হাত ধরে বিভিন্ন আঙ্গিকে। তো সেরকমই আরও অনেকজনের কথা আপনার সঙ্গে শেয়ার করবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট.কম।

0: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
1: If you feel like managing IT assets is way more complicated than it should be, well, it doesn't have to be. At ETOS Services Enterprise, get full visibility, control and optimization across their entire IT environment all in one place. ETOS Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
2: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান বাঙালির প্রাণ।

তো লুমিয়ার ব্রাদার্স তো বিপ্লব ঘটালেন, তারা ফ্রান্সে প্রথম শুরু করলেন মুভিং ইমেজেস প্রদর্শন, অর্থাৎ শুরু হলো বিশ্বের প্রথম সিনেমা। কিন্তু তারপরে যে ব্যাপারটা ঘটলো সেটা হলো যে ম্যাক্সিমাম ইনফ্যাক্ট প্রত্যেকটি ফিল্ম প্রত্যেকটি সিনেমায় তখনও পর্যন্ত ছিল নির্বাক, এবং সেক্ষেত্রে কিন্তু একটি বিশাল ভূমিকা নিলেন রাশিয়ার ফিল্ম মেকারগণ। সেখানে তারা অ্যাজিট ট্রেন নামে একটি ট্রেনের প্রদর্শনী শুরু করলেন, যেখানে ফিল্ম তৈরির বিভিন্ন উপকরণ থাকলো এবং বিভিন্ন গ্রামারও তারা নতুন করে তৈরি করলেন। অ্যাজিট ট্রেন থেকে বিভিন্ন সফল প্রডিউসার ফিল্ম মেকার উঠে আসলেন, তার মধ্যে অন্যতম হচ্ছেন আইজেনস্টাইন, যিনি কিনা তার মন্তাজ অর্থাৎ বিভিন্ন শটের কোলাজ তৈরি করে বিশ্বকে তাক লাগিয়ে দিলেন। নতুনভাবে তৈরি হলো বিশ্বের ফিল্মের পরিভাষা। তো রেডিও বাংলানে ডট কমে আজকে আমাদের হারানো সুরের আড্ডার আসরে আড্ডাটা জারি আছে সিনেমা ওয়ালাদের নিয়ে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: শুনছেন রেডিও বাংলা নেট.কম, বাংলার গান বাঙালির প্রাণ।

তবে ফিল্মের পরিভাষার কথা যদি বলতে হয় বা ফিল্মের ব্যাকরণের কথা যদি বলতে হয়, তাহলে কিন্তু একজনের কাছে আমাদের চিরকৃতজ্ঞ থাকতে হবে, তিনি হচ্ছেন গ্রিফিথ। আগে হ্যাঁ, গ্রিফিথ সেই ভদ্রলোক যিনি কিনা ফিল্মে এসেছিলেন অ্যাক্টিং করতে, কিন্তু তিনি হয়ে গেলেন ডাইরেক্টর এবং ডাইরেক্টর হয়ে আমেরিকায় একটি ফিল্ম বানালেন যার নাম হচ্ছে দ্য বার্থ অফ নেশন। এবং সেই ফিল্মে যে ধরনের পরিভাষা, যে ধরনের ব্যাকরণ দেখানো হয়েছিল, এখনো পর্যন্ত ফিল্মের পরিভাষা, ফিল্মের ব্যাকরণ কিন্তু একই আছে। এরকমই জিনিয়াস ছিলেন গ্রিফিথ। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের হারানো সুরের আড্ডার আসর জমে আছে সিনেমাওয়ালাদের নিয়ে। সিনেমাওয়ালারা এরকম কয়েকজন ব্যক্তিত্ব যারা কিনা সারা পৃথিবীর মানচিত্রটাই পাল্টে দিয়েছেন ফিল্মের দিক থেকে। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে সিনেমাওয়ালাদের নিয়ে আমাদের আড্ডাটা জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে, ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ,

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajaparadesi.labdesi.in।
2: If you feel like managing IT assets is way more complicated than it should be, well, it doesn't have to be. At ETOS Services, enterprises get full visibility, control and optimization across their entire IT environment all in one place. ETOS Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
3: বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলানেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
4: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বাংলার গান, বাঙালির প্রাণ।

নির্বাক ফিল্মের যখন কথা হচ্ছে তখন কিন্তু একজন ব্যক্তিত্বকে বলা যেতেই পারে নির্বাক ফিল্মের রাজা। তিনি হচ্ছেন চার্লি চ্যাপলিন। আগে হ্যাঁ, চার্লি চ্যাপলিন এই নামটাই যথেষ্ট, কিন্তু সারা পৃথিবীতে যত ফিল্মের ব্যক্তিত্ব এসেছেন তার মধ্যে বিখ্যাততম তর্ক সাপেক্ষে অবভিয়াসলি এই চার্লি চ্যাপলিন। তো এই চার্লি চ্যাপলিন কিন্তু ছোটবেলায় খুব কষ্ট করে জীবনটা অতিবাহিত করেছেন, কিন্তু তিনি কখনো হাসি মাখা মুখটা দেখাতে ভোলেননি। সেই জন্য তার জীবনে একই সঙ্গে বিরাজ করেছে আনন্দ এবং দুঃখ, এবং সেই ব্যাপারটাই কিন্তু তিনি তার ফিল্মের মধ্যে ফুটিয়ে তুলেছেন বারবার। তার ফিল্ম আমাদের হাসায়, কিন্তু তারই সঙ্গে কিন্তু আমাদের ভাবায়, আর সব থেকে বেশি করে আমাদের চারপাশটা আমাদের নতুন করে চেনায়। তো রেডিও বাংলানে ডট কমে আজকে আমাদের হারানো সুরের আড্ডার আসর জারি আছে সিনেমাওয়ালাদের নিয়ে। এরকম কিছু মানুষ, এরকম কিছু মুভমেন্ট যারা কিনা ফিল্মের দুনিয়াটাকেই পাল্টে দিয়েছেন, তো সেরকমই কিছু সিনেমাওয়ালার কথা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করছি আমাদের হারানো সুরের আড্ডার আসরে। এখন একটা ছোট্ট ব্রেকের সময়, যার উপরান্তে এরকমই আরও একটি মুভমেন্টের কথা আপনার জন্য ওয়েট করবে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন radiobanglanet.com 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, radiobanglanet.com জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সিচুয়েশন, সেই সময় গোটা পৃথিবী ধুঁকছে। আগে হ্যাঁ যন্ত্রণায় ধুঁকছে, খাদ্যের অভাবে ধুঁকছে, খিদায় ধুঁকছে। সেই সময় কিন্তু ইটালির অবস্থাও খুব খারাপ ছিল। সবেমাত্র মুসোলিনির আমল থেকে তারা বেরিয়ে এসেছেন। সেই সময় ইতালিতে শুরু হলো এক নতুন ধরনের ফিল্মের মুভমেন্ট, তার নাম ইটালিয়ান নিও রিয়েলিজম। এক্ষেত্রে বাহুল্য বর্জিত ফিল্ম তৈরি করার ওপর গুরুত্ব দেওয়া হলো এবং বিভিন্ন গল্প এমনভাবে পরিবেশিত হলো যেগুলো কিনা অ্যাকচুয়ালি আমাদের বাস্তব জীবনের সঙ্গে মিলে যায়। এই ইতালিয়ান নিও রিয়েলিজম নতুনভাবে ভাবতে শেখালো গোটা পৃথিবীকে। তার মধ্যে অন্যতম বিখ্যাততম একটি ফিল্ম যেটা কিনা আমাদের এখনও নতুন করে ভাবতে সাহায্য করে, সেটা হচ্ছে বাইসাইকেল থেভস। এমন একটি প্লট যা আমাদের পৃথিবীকে নতুন করে চেনায়। তো রেডিও বাংলা নাই ডট কমে আজকে আমাদের হারানো সুরের আড্ডার আসরে আড্ডাটা জারি আছে সিনেমাওয়ালাদের নিয়ে। সিনেমাওয়ালা বলতে এমন কয়েকজনকে বোঝানো হচ্ছে যারা কিনা গোটা পৃথিবীর ফিল্মের মানচিত্রই পাল্টে দিয়েছেন, এবং এরকম কিছু মুভমেন্টের কথাও আপনার সঙ্গে শেয়ার করছি। আর সেটাই শেয়ার করতে থাকবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর ও লিওন রেডিও বাংলা নেট ডট কম।

টিনটিন থেকে ভাবতে ভাবতে হারানো সুর, চার চাকা থেকে দু চাকায় দূর বহু দূর, হাহা থেকে হারিয়ে যাওয়া গল্প, তোমার সময় মিলুক আমার সময়ের সঙ্গে। এভাবেই সোম থেকে শুক্র জুড়ে থাকুন সৌভিকের সঙ্গে গান মুসাফিরে, শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ।

ইটালিয়ান নিও রিয়েলিজমের পরে ফ্রেঞ্চ নিউ ওয়েভ। আগে হ্যাঁ, এটাও কিন্তু একটা মুভমেন্ট যা কিনা নতুন করে সিনেমাকে তুলে ধরেছিল আমাদের প্রত্যেকের সামনে। তো রেডিও বাংলায় .com-এ শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে সিনেমাওয়ালাদের নিয়ে। কয়েকজন বিখ্যাত ব্যক্তিত্ব এবং কিছু মুভমেন্ট যা কিনা গোটা পৃথিবীতে, গোটা বিশ্বে ফিল্মের মানচিত্র, সিনেমার মানচিত্র পাল্টে দিয়েছিল, সেরকমই কয়েকজন মানুষ এবং মুভমেন্টের কথা আপনার সঙ্গে শেয়ার করছি। আর সেক্ষেত্রে কিন্তু আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মুভমেন্ট হচ্ছে ফ্রেঞ্চ নিউ ওয়েভ। ফ্রেঞ্চ নিউ ওয়েভ এমন একটি ওয়েভ যা কিনা ফিল্মের পরিভাষাকেই নতুন করে পাল্টে দিয়েছিল, তার শর্ট কাটিং থেকে আরম্ভ করে তার ফিল্মের গ্রামার, এমনকি তার ফিল্মের যে বিষয়বস্তু সব কিছুই কিন্তু পুরনো দিনের ফিল্মের থেকে নতুনভাবে ইভলভ করে গিয়েছিল। এবং সেই ফ্রেঞ্চ নিউ ওয়েভ মুভমেন্ট কিন্তু পরবর্তীকালে আমাদের ইন্ডিয়াকেও প্রভাবিত করেছিল, সে কথা আপনার সঙ্গে শেয়ার করবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট .com।

0: এবার আসি ভারতবর্ষের কথায়। ভারতেও কিন্তু ফিল্মের প্রদর্শনটা শুরু হয় লুমিয়ার ব্রাদার্সের হাত ধরেই, যারা 1895 খ্রিস্টাব্দে ফ্রান্সে শুরু করেছিলেন ফিল্মের প্রদর্শনী। তার ঠিক পরের বছর 1896 খ্রিস্টাব্দে ভারতবর্ষের মুম্বাই অর্থাৎ তৎকালীন বোম্বেতে তারা প্রথম ফিল্মের প্রদর্শন করে। তারপরেই শুরু হয় বিপ্লব ভারতীয় সিনেমাকে নিয়ে, যার অন্যতম কাণ্ডারি ছিলেন দাদাসাহেব ফালকে, যেই দাদাসাহেব ফালকে পুরস্কার এখনও পর্যন্ত দেওয়া হয়। ভারতবর্ষের প্রথম কাহিনী নির্ভর চলচ্চিত্র হচ্ছে হরিশ্চন্দ্র। তারপরে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ব্যক্তি এগিয়ে নিয়ে গিয়েছেন ফিল্ম, কিন্তু ভারতীয় ফিল্মকে গোটা বিশ্বের দরবারে কিন্তু সবার উঁচুতে তুলে ধরেছিলেন সত্যজিৎ রায়। আগে হ্যাঁ, সত্যজিৎ রায়, তার পথের পাঁচালি প্রথম ইন্ডিয়ান ফিল্ম যেটা কিনা ইন্টারন্যাশনালি অ্যাক্লেমড হয়েছিল। এবং তারপরেই ভারতীয় ফিল্মের মহাকাশে নতুন ধরনের ফিল্ম বানানো শুরু হয়। তো রেডিও বাংলানেট ডট কম এখন একটা ছোট্ট বিরতির সময়, যার উপরান্তে এরকমই আরও বেশ কিছু কথা আপনার জন্য ওয়েট করবে। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।
1: শুন শুন গেরো ভাত ভোগ থেকে বেরোয়াত আকাশটা পেরোয়াত যা রে যা উড়ে যা যা রে যা ওরে শোন শোন গেরো ভাত ভোগ থেকে বেরোয়াত আকাশটা পেরোয়াত যা রে যা উড়ে যা যা রে যা ভয় তোর কি নেই জোর কি খাবি চোর কি যা রে যা যা যা ভয় তোর কি নেই জোর কি খাবি চোর কি যা রে যা ভয় তোর কি নেই জোর কি খাবি চোর কি যা রে যা ওরে শোন শোন গেরো ভাত ভোগ থেকে বেরো আর আকাশটা পেরো আর যা রে যা উড়ে যা যা রে যা

0: পিছে পালাবার পথ নাই রে।
1: কেন

0: Left, right, left. Left, right, left. Left and right, that's all right. Left and right, that's all right. Apna haath jagannath kar be bhai baji maat. Apna haath jagannath kar be bhai baji maat. Emni din thakbe na khulbe bhai jor barat. Emni din thakbe na khulbe bhai jor barat. Apna haath jagannath kar be bhai baji maat. Apna haath jagannath kar be bhai.
1: Bangalir adda মানে কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
2: What if your IT partner cared about more than just IT? At ITOS Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, ITOS also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. ITOS Services, trusted IT experts with a human touch. Discover more at www.etosservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট ডট কম এর ওয়েব তরঙ্গে।
3: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajaparadesi.labdesi.in।
3: আপনি শুনছেন radiobanglanet.com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

বাংলা তথা ভারতীয় ফিল্মের মহাকাশে যদি ত্রিদেব বলতে হয় তাহলে একজন অবশ্যই সত্যজিৎ রায় এবং আরও দুজন ঋত্বিক ঘটক এবং মৃণাল সেন। এদেরকে বাদ দিয়েও কিন্তু সিনেমা বলার কথা কোনো মতেই বলা সম্ভব নয়। তো ঋত্বিক ঘটক এমন কিছু ফিল্ম তৈরি করে গিয়েছেন যেগুলো আমরা প্রত্যেকেই জানি, যেগুলো অত্যন্ত পরিমাণে ভাবায় আমাদের, একদম কাল্ট। তার সঙ্গে বিভিন্ন সময় কিন্তু আমাদের হিন্দু মিথকেও কল্পনা করা যেতে পারে, এরকমই বলেন যারা ফিল্ম নিয়ে রীতিমতন গবেষণা করেন। ওদিকে মৃণাল সেন নতুনভাবে চিনিয়েছেন আমাদের শহরকে, আমাদের মধ্যবিত্ত জীবনকে। মৃণাল সেনের বহু ফিল্মে, বহু সিনেমায় জলজ্যান্ত একটি শহর অর্থাৎ কলকাতা প্লে করেছে প্রোটাগনিস্টের রোল। এরকমই অদ্ভুত অদ্ভুত ফিল্মের ব্যাকরণ তৈরি করে গিয়েছেন এই দুই ব্যক্তিত্ব, এই দুই সিনেমাওয়ালা। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের হারানো সুরের আড্ডার আসর জমে আছে সিনেমাওয়ালাদের নিয়ে। এখন একটা ছোট্ট ব্রেক নিচ্ছি, যার উপরান্তে আপনার সঙ্গে শেয়ার করব ইন্ডিয়ান নিউ ওয়েভ মুভমেন্টের কথা। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো শৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মিঠো বাউলের সুর
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
2: কথায় কথায়, কথায়
0: কথায় কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও।

একটু আগে আপনার সঙ্গে শেয়ার করলাম ফ্রেঞ্চ নিউ ওয়েভ মুভমেন্টের কথা, যেটা কিনা নতুনভাবে ফিল্মকে উপস্থাপিত করেছিল আমাদের সামনে। এই ব্যাপারটা কিন্তু ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রির ক্ষেত্রেও প্রযোজ্য। 1969 খ্রিস্ট

শতাব্দে মুক্তি পায় তিনটি ফিল্ম, ভুবন সোম, সারা আকাশ এবং উস্কি রুটি। এই তিনটি ফিল্মে কিন্তু ভারতীয় জীবনের ক্ষেত্রে ফিল্ম শৈলী এবং ফিল্ম শৈলীর নির্মাণের সংজ্ঞাটাই পাল্টে দিয়েছিল। সেখান থেকেই হাত ধরে তৈরি হয় এক নতুন ধরনের ফিল্ম যার নাম প্যারালাল ফিল্ম বা আর্ট ফিল্ম। পরবর্তীকালে বিভিন্ন নির্দেশক এগিয়ে নিয়ে গিয়েছেন নিজের মতো করে সেই প্যারালাল কিংবা আর্ট ফিল্মকে। পরবর্তীকালে আবার মূল যে মেইন স্ট্রিম বলিউড মুভিজ, যেটাও কিনা আমাদের অন্যতম একটি সফলতম সিনেমার ধারা, তার সঙ্গে মিলেও গিয়েছে কোথাও গিয়ে এই মেইন স্ট্রিম এবং প্যারালাল স্ট্রিম মুভি। তো পরবর্তীকালে যে সমস্ত প্রযোজক, যে সমস্ত নির্দেশক এসেছেন, তার মধ্যে অন্যতম একজন ব্যক্তিত্বের কথা না বললেই ব্যাপারটা সম্পূর্ণ হবে না। তিনি হচ্ছেন ঋতুপর্ণ ঘোষ। তো রেডিও বাংলানেট .com এ পক্ষ থেকে আমি গৌরব আজকে ওনাকে জানাই জন্মদিনের শুভেচ্ছা। আজকে ঋতুপর্ণ ঘোষের জন্মদিন। তো তিনিও নতুনভাবে কিন্তু তৈরি করে গিয়েছেন বেশ কিছু ফিল্ম। তো আজকে রেডিও বাংলানেট .com এ আমাদের হারানো সুরের আড্ডার আসরে আড্ডাটা জারি আছে, জারি ছিল সিনেমাওয়ালাদের নিয়ে। সিনেমাওয়ালা বলতে এরকম কিছু ব্যক্তিত্বের কথা আপনার সঙ্গে শেয়ার করলাম যারা কিনা নিজের যোগ্যতায় ফিল্মকে অন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন। আবার কিছু মুভমেন্টের কথা আপনার সঙ্গে শেয়ার করলাম যেগুলো কিনা ফিল্মের পরিভাষাটাই চেঞ্জ করে দিয়েছে। তো কেমন লাগলো বলুন তো এই সিনেমাওয়ালাদের নিয়ে আমাদের আড্ডা, জানান আমাকে। আমাকে মেল করুন haranosur@radiobanglanet.com অ্যাড্রেসে, haranosur haranosur@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি, কিন্তু রেডিও বাংলানেট .com চলতে থাকবে আপনারই জন্য, আপনারই পাশে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট .com।

0: What if your organization finally had complete control not just over every IT asset, but over governance and optimization across your entire digital ecosystem? With Etos Services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট .com এর ওয়েব তরঙ্গে
2: শুনছেন রেডিও বাংলা নেট .com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

0: লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Etos services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. The expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে
4: শুনছেন radiobanglanet.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানে.com 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলানে.com জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: পরবাসে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
2: বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প, নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।

নমস্কার বন্ধুরা, আমি শুভায়ন, চলে এসেছি আজকের আড্ডা জাংশনে, যে জাংশনে থাকবে শুধুই বন্ধুত্বের গল্প। বন্ধুত্ব মানে শুধু একজন মানুষ নয়, বন্ধুত্ব মানে একটা রং, কখনো লাল আবেগের, কখনো নীল ভরসার, কখনো সবুজ নতুন স্বপ্নের, আবার কখনো হলুদ দুষ্টমির। তবে আজ আগস্ট মাসে রেডিও বাংলা নেট ডট কমের কোনো সম্প্রচার হবে, অথচ ফ্রেন্ডশিপ নিয়ে কিছু হবে না, কালার্স অফ ফ্রেন্ডশিপ, সেই আবহেতেই আমরা আজকে রঙে রঙে খুঁজে নেব আমাদের জীবনে সেই বিশেষ মানুষদের, যারা রক্তের সম্পর্ক না হয়েও পরিবারের চেয়ে কিছু কম জান না। চলুন শুরু করি প্রথম গান দিয়ে, বন্ধুত্বের প্রথম রং হলুদ হাসি আর দুষ্টুমির রঙ।

0: What if your organization finally had complete control not just over every IT asset, but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethoservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে
2: শুনছেন radiobanglanet.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

0: স্কুলের লাস্ট বেঞ্চ, টিফিন ভাগ করে খাওয়া আর পরীক্ষার আগে কিচ্ছু পড়িনি বলে ফার্স্ট হওয়া বন্ধুটি। হলুদ রঙটি ঠিক যেন তেমনই, রোদ্দুরের মতো উজ্জ্বল, মন খারাপের দিনে মুখে হাসি ফোটানোর ক্ষমতা রাখে। আপনার জীবনেও কি এমন কেউ আছে যার ফোন এলেই মনটা ভালো হয়ে যায়? চলুন ঢুকে যাই, শুনে নি সেই আনন্দের সুর।
1: আছে ক্লাসরুম,

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে? সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে
3: শুনছেন radiobanglanet.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

0: বন্ধুত্বের সবচেয়ে সুন্দর রং বোধ হয় নীল, কারণ নীল মানে আকাশের মতো ভরসা, এমন একজন মানুষ যার কাছে নির্দ্বিধায় সব দুর্বলতা উগড়ে দেওয়া যায়। কথায় আছে, আ ফ্রেন্ড ইজ সামওয়ান হু নোজ দ্য সং ইন ইউর হার্ট অ্যান্ড ক্যান সিং ইট ব্যাক ওয়েন ইউ হ্যাভ ফরগটেন দ্য লিরিক্স। তাহলে চলুন না নীল আকাশের নিচে একটু আশ্রয় খুঁজি, আর খুঁজে নিই সেই ভালোবাসার সখীকে, যে এসে বলবে, এই তো এসেছি তোমারই কাছেতে।
1: যাও পাখি বলো হাওয়া চলো চলো আম ছায়া জানলার কাছে।

0: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethosservices.com.
2: বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।

প্রতিটি নতুন অধ্যায়ের সঙ্গে কিছু নতুন বন্ধুর আগমন হয়, নতুন স্কুল, নতুন কলেজ, নতুন অফিস, আর সেখানেই অচেনা মানুষগুলো একসময় হয়ে ওঠে সবচেয়ে চেনা। সবুজ তাই বন্ধুত্বের নতুন শুরুর রং, যে বন্ধুত্ব আজও বেড়েছে গাছের মতো শিকড় ছড়িয়ে। চলুন না সেই অনুভূতির গান শুনি, যেখানে কেউ না কেউ বাড়িয়ে দিচ্ছে আমাদের দিকে তাদের হাতটা।

বন্ধুদের জন্য কখনো লড়াই করেছেন, ঝগড়া করেছেন? কখনো রাত জেগে থেকেছেন? কখনো অভিমানে লাল হয়ে থেকেছেন? লাল রং কি শুধু ভালোবাসার? লাল রং বন্ধুদের জন্য নিঃস্বার্থ আবেগেরও। সত্যিকারের বন্ধুরা আমাদের সাফল্যে যেমন বেশি হাততালি দেয়, আর ব্যর্থতায় সবচেয়ে শক্ত করে হাতটা ধরে আর বলে দেয়, প্রথমত আমি তোমাকেই চাই। তারা অপেক্ষা করে আর বলে ওঠে, তুমি আসবে বলে তাই, কারণ তারা ছাড়া আমাদের মনটা যেন একলা ঘর। সেই

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানে.com 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলানে.com জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

সাদা রং মানে পবিত্রতা, দ্য কালার অফ পিওর ফ্রেন্ডশিপ। বন্ধুত্বে এমন কিছু সম্পর্ক থাকে যেখানে কোনো স্বার্থ থাকে না, কোনো হিসেবও থাকে না, শুধু থাকে একে অপরের পাশে থাকার কমিটমেন্ট। এমন বন্ধু জীবনে যদি একটাও পাই আমরা, তাতেও জীবন ধন্য। আজকাল তো আড্ডা জাংশন ছাড়া আড্ডাই বসে না। কখনো কফি খেয়েছেন বন্ধুর সঙ্গে? কাজের ব্যস্ততার ফাঁক থেকে একটু নিষ্কৃতি পেয়ে কোনো বন্ধুর সঙ্গে একটা প্ল্যান করেছেন, চল আজকে আমরা গোটা দিন শুধু আড্ডা মারবো? আমি জানি সেই আড্ডাটা আজ আর নেই। চলুন না একটু সেই নির্মল সম্পর্কের সুরে আবার ভেসে যাই বন্ধুত্বের সমুদ্রে।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
2: বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প, নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।

যে বন্ধুটি সবসময় প্ল্যান করে সবাইকে একসাথে জড়ো করে আর আড্ডাকে জমিয়ে তোলে, সেই হলো কমলা রঙের বন্ধুত্ব, দ্য কালার অফ এনার্জি, শক্তি, উচ্ছ্বাস আর প্রাণবন্তকতার প্রতীক। এমন বন্ধুরা না থাকলে জীবনের গল্পটাই যেন ফিকে হয়ে যায়। চলুন না একটু এনার্জি বাড়ানো যাক। আমরা কি কেউ জানি জীবনে কী পাবো আর কী পাবো না?

0: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করি
1: www.gharajaparadesi.labdesi.in।
3: বাংলানেট.কম বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

আচ্ছা, বেগুনি রঙকে কখনো ঠিক ভালোভাবে অবজার্ভ করেছেন খুব ক্লোজলি? মানে তাকে বলা হয় বিরলতার প্রতীক, দ্য কালার অফ রেয়ার বন্ডস। সব বন্ধুত্ব দীর্ঘস্থায়ী হয় না, কিন্তু কিছু কিছু বন্ধুত্ব সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়। মাস নয়, বছর নয়, দশকের পর দশক একই রকম থেকে যায়। তাদের সংখ্যা কম কিন্তু মূল্য অনেক বেশি। সে বিরল সম্পর্কের কথা বলতে গেলে কয়েকটা গান যেগুলো মাথায় আসে। বন্ধু তোমার পথের সাথেকে চিনে নিও। আর যখন বন্ধু জিজ্ঞেস করে, আমি তো জানিনি তুমি কি শশী।

0: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।
1: তুমি শশী হে,

রেইনবো, এভরি কালার টুগেদার। ভাবুন তো, যদি শুধু একটা রং থাকতো তাহলে পৃথিবী কতটা একঘেয়ে হয়ে থাকতো, তাই না? বন্ধুত্ব ঠিক তেমন, কেউ আমাদের হাসায়, কেউ সাহস দেয়, কেউ শেখায়, কেউ ঝগড়া করে, কেউ আগলে রাখে। সব রঙের মানুষ মিলেই তো তৈরি হয় জীবনের সবচেয়ে সুন্দর রামধনু। চলুন সেই রামধনুর সুরে ভেসে যাওয়া যাক পরের কয়েকটি গানে।

আজকের এই কালারফুল জার্নিতে আমরা দেখলাম বন্ধুত্ব আসলে একটি অনুভূতি নয়, একগুচ্ছ রঙের সমাহার। জীবনের ক্যানভাসে যত রং তত গল্প। আর যদি আজই সেই পুরনো বন্ধুর কথা মনে পড়ে গিয়ে থাকে, তাহলে অনুষ্ঠান শেষ হওয়ার সঙ্গে সঙ্গে একটা ফোন করে ফেলুন না। কারণ কিছু সম্পর্ককে বাঁচিয়ে রাখার জন্য খুব বেশি কিছু লাগে না, শুধু একটু সময়, একটু ভালোবাসা, একটু অ্যাটেনশন। আমি শুভায়ন বিদায় নিচ্ছি আজকের আড্ডা জাংশন থেকে, তবে বিদায় নিতে পারবো না। আমি কৃতজ্ঞ আপনাদের কাছে, আপনার কাছে, ফর ইউর কালার অফ ফ্রেন্ডশিপ। আমার জিজ্ঞেস করা হয়েছিল, ডু ইউ নো এনি শিপ, একটা জাহাজের নাম বলার কথা বলা হয়েছিল আমাকে, যে জাহাজ কখনো ডুববে না, আ শিপ দ্যাট নেভার সিঙ্কস। আমি উত্তর দিয়েছিলাম, দ্য শিপ ইজ ওনলি ফ্রেন্ডশিপ। আর সেই জোরটা পেয়েছিলাম আপনার থেকে। প্রতি শনিবার হাজারো ব্যস্ততার মধ্যেও আপনি কিন্তু আড্ডা জাংশনে টিউন ইন করেন আর শোনেন, পাশে থাকেন। বেতারের দুনিয়ায় হলেও আপনার এই বন্ধুত্বটা অমূল্য। আর তাই শেষ গানটা সেই সব বন্ধুদের জন্য যারা দূরে থেকেও আজও হৃদয়ের সবচেয়ে কাছে। ভালো থাকবেন।

যদি বলি সিনেমাওয়ালা তাহলে কি বুঝবেন? মানে এক কথায় সিনেমাওয়ালা বলতে ঠিক কি বোঝায় বলুন তো? কি বোঝায় সেটাই আজকে আপনাকে বলবো। তো রেডিও বাংলানেট.কম এ শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আমাদের আড্ডাটা আগামী দু ঘন্টা জারি হতে চলেছে সিনেমাওয়ালাদের নিয়ে। সিনেমাওয়ালা বলতে আমার ঠিক একজন বা কয়েকজনের কথাই মনে পড়ে যারা কিনা ফিল্ম ইন্ডাস্ট্রির মানচিত্রই পাল্টে দিয়েছিলেন। শুধুমাত্র কয়েকজন লোক নয়, কিছু কিছু মুভমেন্ট, কিছু কিছু ধরনের সিনেমা যেগুলো কিনা বিশ্বের সিনেমার মানচিত্রের পরিভাষাটাই পাল্টে দিয়েছিলেন। সেরকমই কয়েকজন অসাধারণ ব্যক্তিত্ব এবং সেরকমই কয়েকজন অসাধারণ মুভমেন্টের কথা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করব আমাদের হারানো সুরের আড্ডার আসরে সিনেমাকে নিয়ে, যাদেরকে আমার একত্রে মনে হয় সিনেমাওয়ালা। তো এই সিনেমাওয়ালাদের নিয়েই আজকে আমাদের আড্ডাটা জারি থাকবে আমাদের হারানো সুরের আড্ডার আসরে, কিন্তু সবই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট.কম।

আমাদের লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

সিনেমা বলাদের মধ্যে প্রথমেই কিন্তু পড়বে দুই ভাইয়ের নাম, যারা কিনা সিনেমা ব্যাপারটাই আমাদের সামনে নিয়ে এসেছিলেন। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। সিনেমাওয়ালাদের নিয়ে আমাদের আড্ডাটা জারি আছে। তো প্রথমেই যার কথা বলবো, তারা একজন নন, তারা দুইজন, লুমিয়ার ব্রাদার্স। তারা ফ্রান্সের প্যারিসে একটি বিপ্লব ঘটিয়েছিলেন। তারা প্রথম শ্যুট করেন মুভিং ইমেজেস, যেগুলো কিনা পরবর্তীকালে গোটা বিশ্বে ছড়িয়ে পড়ে। সালটা ছিল 1895, অর্থাৎ বিবেকানন্দ, আমাদের স্বামী বিবেকানন্দ শিকাগোতে যখন ধর্মসভায় বক্তৃতা দিয়ে আসলেন তার ঠিক দু বছর পরে।

সিনেমা বলারা একটি ব্যতিক্রমী ব্যাপার মানুষের চোখের সামনে নিয়ে আসলেন এবং সেটাই শুরু ছিল একটি বিপ্লবের। পরবর্তীকালে বিভিন্ন ফিল্ডে বিভিন্ন মানুষ এই সিনেমাকে এগিয়ে নিয়ে গিয়েছেন তাদের হাত ধরে বিভিন্ন আঙ্গিকে। তো সেরকমই আরও অনেকজনের কথা আপনার সঙ্গে শেয়ার করবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট .com।

0: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
1: If you feel like managing IT assets is way more complicated than it should be, well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
2: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান, বাঙালির প্রাণ।

তো লুমিয়ার ব্রাদার্স তো বিপ্লব ঘটালেন, তারা ফ্রান্সে প্রথম শুরু করলেন মুভিং ইমেজেস প্রদর্শন, অর্থাৎ শুরু হলো বিশ্বের প্রথম সিনেমা। কিন্তু তারপরে যে ব্যাপারটা ঘটলো সেটা হলো যে ম্যাক্সিমাম ইনফ্যাক্ট প্রত্যেকটি ফিল্ম প্রত্যেকটি সিনেমাই তখনও পর্যন্ত ছিল নির্বাক, এবং সেক্ষেত্রে কিন্তু একটি বিশাল ভূমিকা নিলেন রাশিয়ার ফিল্ম মেকারগণ। সেখানে তারা অ্যাজিট ট্রেন নামে একটি ট্রেনের প্রদর্শনী শুরু করলেন, যেখানে ফিল্ম তৈরির বিভিন্ন উপকরণ থাকলো এবং বিভিন্ন গ্রামারও তারা নতুন করে তৈরি করলেন। অ্যাজিট ট্রেন থেকে বিভিন্ন সফল প্রডিউসার ফিল্ম মেকার উঠে আসলেন, তার মধ্যে অন্যতম হচ্ছেন আইজেনস্টাইন, যিনি কিনা তার মন্তাজ অর্থাৎ বিভিন্ন শটের কোলাজ তৈরি করে বিশ্বকে তাক লাগিয়ে দিলেন। নতুনভাবে তৈরি হলো বিশ্বের ফিল্মের পরিভাষা। তো রেডিও বাংলানে ডট কমে আজকে আমাদের হারানো সুরের আড্ডার আসরে আড্ডাটা জারি আছে সিনেমাওয়ালাদের নিয়ে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: শুনছেন রেডিও বাংলা নেট.com, বাংলার গান বাঙালির প্রাণ।

তবে ফিল্মের পরিভাষার কথা যদি বলতে হয় বা ফিল্মের ব্যাকরণের কথা যদি বলতে হয়, তাহলে কিন্তু একজনের কাছে আমাদের চিরকৃতজ্ঞ থাকতে হবে। তিনি হচ্ছেন গ্রিফিথ। আগে হ্যাঁ, গ্রিফিথ সেই ভদ্রলোক যিনি কিনা ফিল্মে এসেছিলেন অ্যাক্টিং করতে, কিন্তু তিনি হয়ে গেলেন ডাইরেক্টর এবং ডাইরেক্টর হয়ে আমেরিকায় একটি ফিল্ম বানালেন যার নাম হচ্ছে দ্য বার্থ অফ নেশন। এবং সেই ফিল্মে যে ধরনের পরিভাষা, যে ধরনের ব্যাকরণ দেখানো হয়েছিল, এখনো পর্যন্ত ফিল্মের পরিভাষা, ফিল্মের ব্যাকরণ কিন্তু একই আছে। এরকমই জিনিয়াস ছিলেন গ্রিফিথ। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের হারানো সুরের আড্ডার আসর জমে আছে সিনেমাওয়ালাদের নিয়ে। সিনেমাওয়ালারা এরকম কয়েকজন ব্যক্তিত্ব যারা কিনা সারা পৃথিবীর মানচিত্রটাই পাল্টে দিয়েছেন ফিল্মের দিক থেকে। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে সিনেমাওয়ালাদের নিয়ে আমাদের আড্ডাটা জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে, ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ,

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করি নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: If you feel like managing IT assets is way more complicated than it should be, well, it doesn't have to be. At ETOS Services Enterprises get full visibility, control and optimization across their entire IT environment all in one place. ETOS Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
3: বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
4: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান, বাঙালির প্রাণ।

নির্বাক ফিল্মে যখন কথা হচ্ছে তখন কিন্তু একজন ব্যক্তিত্বকে বলা যেতেই পারে নির্বাক ফিল্মের রাজা। তিনি হচ্ছেন চার্লি চ্যাপলিন। আগে হ্যাঁ, চার্লি চ্যাপলিন এই নামটাই যথেষ্ট, কিন্তু সারা পৃথিবীতে যত ফিল্মের ব্যক্তিত্ব এসেছেন তার মধ্যে বিখ্যাততম তর্ক সাপেক্ষে অবভিয়াসলি এই চার্লি চ্যাপলিন। তো এই চার্লি চ্যাপলিন কিন্তু ছোটবেলায় খুব কষ্ট করে জীবনটা অতিবাহিত করেছেন, কিন্তু তিনি কখনো হাসি মাখা মুখটা দেখাতে ভোলেননি। সেই জন্য তার জীবনে একই সঙ্গে বিরাজ করেছে আনন্দ এবং দুঃখ, এবং সেই ব্যাপারটাই কিন্তু তিনি তার ফিল্মের মধ্যে ফুটিয়ে তুলেছেন বারবার। তার ফিল্ম আমাদের হাসায়, কিন্তু তারই সঙ্গে কিন্তু আমাদের ভাবায়, আর সব থেকে বেশি করে আমাদের চারপাশটা আমাদের নতুন করে চেনায়। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের হারানো সুরের আড্ডার আসর জারি আছে সিনেমাওয়ালাদের নিয়ে। এরকম কিছু মানুষ, এরকম কিছু মুভমেন্ট যারা কিনা ফিল্মের দুনিয়াটাকেই পাল্টে দিয়েছেন। তো সেরকমই কিছু সিনেমাওয়ালার কথা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করছি আমাদের হারানো সুরের আড্ডার আসরে। এখন একটা ছোট্ট ব্রেকের সময়, যার উপরান্তে এরকমই আরও একটি মুভমেন্টের কথা আপনার জন্য ওয়েট করবে। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানে.com 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালি আনা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলানে.com জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে। রেডিও

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সিচুয়েশন, সেই সময় গোটা পৃথিবী ধুঁকছে। আগে হ্যাঁ যন্ত্রণায় ধুঁকছে, খাদ্যের অভাবে ধুঁকছে, খিদায় ধুঁকছে। সেই সময় কিন্তু ইটালির অবস্থাও খুব খারাপ ছিল। সবেমাত্র মুসোলিনির আমল থেকে তারা বেরিয়ে এসেছেন। সেই সময় ইতালিতে শুরু হলো এক নতুন ধরনের ফিল্মের মুভমেন্ট, তার নাম ইটালিয়ান নিও রিয়েলিজম। এক্ষেত্রে বাহুল্য বর্জিত ফিল্ম তৈরি করার ওপর গুরুত্ব দেওয়া হলো এবং বিভিন্ন গল্প এমনভাবে পরিবেশিত হলো যেগুলো কিনা অ্যাকচুয়ালি আমাদের বাস্তব জীবনের সঙ্গে মিলে যায়। এই ইতালিয়ান নিও রিয়েলিজম নতুনভাবে ভাবতে শেখালো গোটা পৃথিবীকে। তার মধ্যে অন্যতম বিখ্যাততম একটি ফিল্ম যেটা কিনা আমাদের এখনও নতুন করে ভাবতে সাহায্য করে, সেটা হচ্ছে বাইসাইকেল থেভস। এমন একটি প্লট যা আমাদের পৃথিবীকে নতুন করে চেনায়। তো রেডিও বাংলা নাই ডট কমে আজকে আমাদের হারানো সুরের আড্ডার আসরে আড্ডাটা জারি আছে সিনেমাওয়ালাদের নিয়ে। সিনেমাওয়ালা বলতে এমন কয়েকজনকে বোঝানো হচ্ছে যারা কিনা গোটা পৃথিবীর ফিল্মের মানচিত্রই পাল্টে দিয়েছেন, এবং এরকম কিছু মুভমেন্টের কথাও আপনার সঙ্গে শেয়ার করছি। আর সেটাই শেয়ার করতে থাকবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর ও লিওন রেডিও বাংলানেট .com।

টিনটিন থেকে ভাবতে ভাবতে হারানো সুর, চার চাকা থেকে দু চাকায় দূর বহু দূর, হাহা থেকে হারিয়ে যাওয়া গল্প, তোমার সময় মিলুক আমার সময়ের সঙ্গে। এভাবেই সোম থেকে শুক্র জুড়ে থাকুন সৌভিকের সঙ্গে গান মুসাফিরে, শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ।

ইটালিয়ান নিও রিয়েলিজমের পরে ফ্রেঞ্চ নিউ ওয়েভ। আগে হ্যাঁ, এটাও কিন্তু একটা মুভমেন্ট যা কিনা নতুন করে সিনেমাকে তুলে ধরেছিল আমাদের প্রত্যেকের সামনে। তো রেডিও বাংলায় .com-এ শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে সিনেমাওয়ালাদের নিয়ে। কয়েকজন বিখ্যাত ব্যক্তিত্ব এবং কিছু মুভমেন্ট যা কিনা গোটা পৃথিবীতে, গোটা বিশ্বে ফিল্মের মানচিত্র, সিনেমার মানচিত্র পাল্টে দিয়েছিল, সেরকমই কয়েকজন মানুষ এবং মুভমেন্টের কথা আপনার সঙ্গে শেয়ার করছি। আর সেক্ষেত্রে কিন্তু আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মুভমেন্ট হচ্ছে ফ্রেঞ্চ নিউ ওয়েভ। ফ্রেঞ্চ নিউ ওয়েভ এমন একটি ওয়েভ যা কিনা ফিল্মের পরিভাষাকেই নতুন করে পাল্টে দিয়েছিল, তার শর্ট কাটিং থেকে আরম্ভ করে তার ফিল্মের গ্রামার, এমনকি তার ফিল্মের যে বিষয়বস্তু সব কিছুই কিন্তু পুরনো দিনের ফিল্মের থেকে নতুনভাবে ইভলভ করে গিয়েছিল। এবং সেই ফ্রেঞ্চ নিউ ওয়েভ মুভমেন্ট কিন্তু পরবর্তীকালে আমাদের ইন্ডিয়াকেও প্রভাবিত করেছিল, সে কথা আপনার সঙ্গে শেয়ার করবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট .com।

0: এবার আসি ভারতবর্ষের কথায়। ভারতেও কিন্তু ফিল্মের প্রদর্শনটা শুরু হয় লুমিয়ার ব্রাদার্সের হাত ধরেই, যারা 1895 খ্রিস্টাব্দে ফ্রান্সে শুরু করেছিলেন ফিল্মের প্রদর্শনী। তার ঠিক পরের বছর 1896 খ্রিস্টাব্দে ভারতবর্ষের মুম্বাই অর্থাৎ তৎকালীন বোম্বেতে তারা প্রথম ফিল্মের প্রদর্শন করে। তারপরেই শুরু হয় বিপ্লব ভারতীয় সিনেমাকে নিয়ে, যার অন্যতম কাণ্ডারি ছিলেন দাদাসাহেব ফালকে, যেই দাদাসাহেব ফালকে পুরস্কার এখনও পর্যন্ত দেওয়া হয়। ভারতবর্ষের প্রথম কাহিনী নির্ভর চলচ্চিত্র হচ্ছে হরিশ্চন্দ্র। তারপরে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ব্যক্তি এগিয়ে নিয়ে গিয়েছেন ফিল্ম, কিন্তু ভারতীয় ফিল্মকে গোটা বিশ্বের দরবারে কিন্তু সবার উঁচুতে তুলে ধরেছিলেন সত্যজিৎ রায়। আগে হ্যাঁ, সত্যজিৎ রায়, তার পথের পাঁচালি প্রথম ইন্ডিয়ান ফিল্ম যেটা কিনা ইন্টারন্যাশনালি অ্যাক্লেমড হয়েছিল। এবং তারপরেই ভারতীয় ফিল্মের মহাকাশে নতুন ধরনের ফিল্ম বানানো শুরু হয়। তো রেডিও বাংলানেট ডট কম এখন একটা ছোট্ট বিরতির সময়, যার উপরান্তে এরকমই আরও বেশ কিছু কথা আপনার জন্য ওয়েট করবে। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।
1: ওরে শোন শোন গেরো বাজ, খোপ থেকে বেরো আজ, আকাশটা পেরো আজ, যা রে যা, উড়ে যা, যা রে যা। ভয় তোর কি নেই, জোর কি খাবি চোর কি, যা রে যা, যা যা। ভয় তোর কি নেই, জোর কি খাবি চোর কি, যা রে যা। ভয় তোর কি, তোর কি নেই, জোর কি, জোর কি খাবি চোর কি, চোর কি, যা রে যা। ওরে শোন শোন গেরো বাজ, খোপ থেকে বেরো আজ, আকাশটা পেরো আজ, যা রে যা, উড়ে যা, যা রে যা।

0: করিব।
1: আহা মোদি মোদি শোন রাখো হরি, তুমি হবে হিরো, আর বাকি যারা দেয় ফাঁকি তারা সব পাবে জিরো।

0: হবে হিরো।
1: কৃষ্ণ নাম ভজজি আর সব মিছে,
2: পালাবার পথ নাই নাই।

0: Left, right, left. Left, right, left. Left and right, that's all right. Left and right, that's all right. अपना हाथ जगनाथ कर बे भाई बाजी मात, अपना हाथ जगनाथ कर बे भाई बाजी मात, एमनी दिन हट बे ना खुल बे भाई जोर परात, एमनी दिन हट बे ना खुल बे भाई जोर परात, अपना हाथ जगनाथ कर बे भाई बाजी मात, अपना हाथ जगनाथ कर बे भाई।
1: बांगलीर आड्डा माने कि शुधु गल्प नाकि मनेर जानला खुले देवार एक अद्भुत जादू। राजनीति থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট.কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
2: What if your IT partner cared about more than just IT? At ITOS Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, ITOS also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. ITOS Services, trusted IT experts with a human touch. Discover more at www.etosservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট.কম এর ওয়েব তরঙ্গে।
3: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জ্বলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk তে।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajaparadesi.labdesi.in।
3: আপনি শুনছেন radiobanglanet.com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: আসো না গো, এসো গো, এসো গো, এসো গো, এসো গো, এসো গো, এসো গো, এসো গো, এসো গো।
1: বাংলা তথা ভারতীয় ফিল্মের মহাকাশে যদি ত্রিদেব বলতে হয় তাহলে একজন অবশ্যই সত্যজিৎ রায় এবং আরও দুজন ঋত্বিক ঘটক এবং মৃণাল সেন। এদেরকে বাদ দিয়েও কিন্তু সিনেমা বলার কথা কোনো মতেই বলা সম্ভব নয়। তো ঋত্বিক ঘটক এমন কিছু ফিল্ম তৈরি করে গিয়েছেন যেগুলো আমরা প্রত্যেকেই জানি, যেগুলো অত্যন্ত পরিমাণে ভাবায় আমাদের, একদম কাল্ট। তার সঙ্গে বিভিন্ন সময় কিন্তু আমাদের হিন্দু মিথকেও কল্পনা করা যেতে পারে, এরকমই বলেন যারা ফিল্ম নিয়ে রীতিমতন গবেষণা করেন। ওদিকে মৃণাল সেন নতুনভাবে চিনিয়েছেন আমাদের শহরকে, আমাদের মধ্যবিত্ত জীবনকে। মৃণাল সেনের বহু ফিল্মে, বহু সিনেমায় জলজ্যান্ত একটি শহর অর্থাৎ কলকাতা প্লে করেছে প্রোটাগনিস্টের রোল। এরকমই অদ্ভুত অদ্ভুত ফিল্মের ব্যাকরণ তৈরি করে গিয়েছেন এই দুই ব্যক্তিত্ব, এই দুই সিনেমাওয়ালা। তো রেডিও বাংলা নেট ডট কমে আজকে আমাদের হারানো সুরের আড্ডার আসর জমে আছে সিনেমাওয়ালাদের নিয়ে। এখন একটা ছোট্ট ব্রেক নিচ্ছি, যার উপরান্তে আপনার সঙ্গে শেয়ার করব ইন্ডিয়ান নিউ ওয়েভ মুভমেন্টের কথা। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলা নেট ডট কম।

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো সৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মেঠো বাউলের সুর
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
2: কথায় কথায়,
0: কথায় কথায় কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও।

একটু আগে আপনার সঙ্গে শেয়ার করলাম ফ্রেঞ্চ নিউ ওয়েভ মুভমেন্টের কথা, যেটা কিনা নতুনভাবে ফিল্মকে উপস্থাপিত করেছিল আমাদের সামনে। এই ব্যাপারটা কিন্তু ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রির ক্ষেত্রেও প্রযোজ্য। 1969 খ্রিস্টাব্দে মুক্তি পায় তিনটি ফিল্ম, ভুবন সোম, সারা

আকাশ এবং উস্কি রুটি। এই তিনটি ফিল্মে কিন্তু ভারতীয় জীবনের ক্ষেত্রে ফিল্ম শৈলী এবং ফিল্ম শৈলীর নির্মাণের সংজ্ঞাটাই পাল্টে দিয়েছিল। সেখান থেকেই হাত ধরে তৈরি হয় এক নতুন ধরনের ফিল্ম, যার নাম প্যারালাল ফিল্ম বা আর্ট ফিল্ম। পরবর্তীকালে বিভিন্ন নির্দেশক এগিয়ে নিয়ে গিয়েছেন নিজের মতো করে সেই প্যারালাল কিংবা আর্ট ফিল্মকে। পরবর্তীকালে আবার মূল যে মেইন স্ট্রিম বলিউড মুভিজ, যেটাও কিনা আমাদের অন্যতম একটি সফলতম সিনেমার ধারা, তার সঙ্গে মিলেও গিয়েছে কোথাও গিয়ে এই মেইন স্ট্রিম এবং প্যারালাল স্ট্রিম মুভি। তো পরবর্তীকালে যে সমস্ত প্রযোজক, যে সমস্ত নির্দেশক এসেছেন, তার মধ্যে অন্যতম একজন ব্যক্তিত্বের কথা না বললেই ব্যাপারটা সম্পূর্ণ হবে না। তিনি হচ্ছেন ঋতুপর্ণ ঘোষ। তো রেডিও বাংলানেট ডট কম এর পক্ষ থেকে আমি গৌরব আজকে ওনাকে জানাই জন্মদিনের শুভেচ্ছা। আজকে ঋতুপর্ণ ঘোষের জন্মদিন। তো তিনিও নতুনভাবে কিন্তু তৈরি করে গিয়েছেন বেশ কিছু ফিল্ম। তো আজকে রেডিও বাংলানেট ডট কমে আমাদের হারানো সুরের আড্ডার আসরে আড্ডাটা জারি আছে, জারি ছিল সিনেমাওয়ালাদের নিয়ে। সিনেমাওয়ালা বলতে এরকম কিছু ব্যক্তিত্বের কথা আপনার সঙ্গে শেয়ার করলাম, যারা কিনা নিজের যোগ্যতায় ফিল্মকে অন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন। আবার কিছু মুভমেন্টের কথা আপনার সঙ্গে শেয়ার করলাম, যেগুলো কিনা ফিল্মের পরিভাষাটাই চেঞ্জ করে দিয়েছে। তো কেমন লাগলো বলুন তো এই সিনেমাওয়ালাদের নিয়ে আমাদের আড্ডা, জানান আমাকে। আমাকে মেল করুন হারানো সুর @radiobanglanet.com অ্যাড্রেসে, হারানো সুর HARANOSUR@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি, কিন্তু রেডিও বাংলানেট ডট কম চলতে থাকবে আপনারই জন্য, আপনারই পাশে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম।

0: What if your organization finally had complete control not just over every IT asset, but over governance and optimization across your entire digital ecosystem? With Eto Services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে
2: শুনছেন radiobanglanet.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

0: আমাদের লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Eto Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট ডট কম এর ওয়েব তরঙ্গে।
4: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন radiobanglanet.com 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, radiobanglanet.com জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করি না সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
2: বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প, নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।

নমস্কার বন্ধুরা, আমি শুভায়ন, চলে এসেছি আজকের আড্ডা জাংশনে, যে জাংশনে থাকবে শুধুই বন্ধুত্বের গল্প। বন্ধুত্ব মানে শুধু একজন মানুষ নয়, বন্ধুত্ব মানে একটা রং, কখনো লাল আবেগের, কখনো নীল ভরসার, কখনো সবুজ নতুন স্বপ্নের, আবার কখনো হলুদ দুষ্টুমির। তবে আজ আগস্ট মাসে রেডিও বাংলানেট ডট কমের কোনো সম্প্রচার হবে, অথচ ফ্রেন্ডশিপ নিয়ে কিছু হবে না, কালার্স অফ ফ্রেন্ডশিপ, সেই আবহেতে আমরা আজকে রঙে রঙে খুঁজে নেব আমাদের জীবনে সেই বিশেষ মানুষদের, যারা রক্তের সম্পর্ক না হয়েও পরিবারের চেয়ে কিছু কম জান না। চলুন শুরু করি প্রথম গান দিয়ে, বন্ধুত্বের প্রথম রং হলুদ হাসি আর দুষ্টুমির রঙ।

0: What if your organization finally had complete control not just over every IT asset, but over governance and optimization across your entire digital ecosystem? With Etos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে
2: শুনছেন radiobanglanet.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

0: স্কুলে লাস্ট বেঞ্চ, টিফিন ভাগ করে খাওয়া আর পরীক্ষার আগে কিচ্ছু পড়িনি বলে ফার্স্ট হওয়া বন্ধুটি, হলুদ রঙটি ঠিক যেন তেমনই, রোদ্দুরের মতো উজ্জ্বল, মন খারাপের দিনে মুখে হাসি ফোটানোর ক্ষমতা রাখে। আপনার জীবনেও কি এমন কেউ আছে যার ফোন এলেই মনটা ভালো হয়ে যায়? চলুন ঢুকে যাই, শুনে নি সেই আনন্দের সুর।
1: আছে ক্লাসরুম,

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে
3: শুনছেন radiobanglanet.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

বন্ধুত্বের সবচেয়ে সুন্দর রং বোধ হয় নীল, কারণ নীল মানে আকাশের মতো ভরসা, এমন একজন মানুষ যার কাছে নির্দ্বিধায় সব দুর্বলতা উগড়ে দেওয়া যায়। কথায় আছে, আ ফ্রেন্ড ইজ সামওয়ান হু নোজ দ্য সং ইন ইউর হার্ট অ্যান্ড ক্যান সিং ইট ব্যাক ওয়েন ইউ হ্যাভ ফরগটেন দ্য লিরিক্স। তাহলে চলুন না নীল আকাশের নিচে একটু আশ্রয় খুঁজি, আর খুঁজে নিই সেই ভালোবাসার সখীকে, যে এসে বলবে, এই তো এসেছি তোমারই কাছেতে।

0: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060, আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Eto Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
2: বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।

প্রতিটি নতুন অধ্যায়ের সঙ্গে কিছু নতুন বন্ধুর আগমন হয়, নতুন স্কুল, নতুন কলেজ, নতুন অফিস, আর সেখানেই অচেনা মানুষগুলো একসময় হয়ে ওঠে সবচেয়ে চেনা। সবুজ তাই বন্ধুত্বের নতুন শুরুর রং, যে বন্ধুত্ব আজও বেড়েছে গাছের মতো শিকড় ছড়িয়ে। চলুন না সেই অনুভূতির গান শুনি, যেখানে কেউ না কেউ বাড়িয়ে দিচ্ছে আমাদের দিকে তাদের হাতটা।

বন্ধুদের জন্য কখনো লড়াই করেছেন, ঝগড়া করেছেন, কখনো রাত জেগে থেকেছেন, কখনো অভিমানে লাল হয়ে থেকেছেন? লাল রং কি শুধু ভালোবাসার? লাল রং বন্ধুদের জন্য নিঃস্বার্থ আবেগেরও। সত্যিকারের বন্ধুরা আমাদের সাফল্যে যেমন বেশি হাততালি দেয়, আর ব্যর্থতায় সবচেয়ে শক্ত করে হাতটা ধরে আর বলে দেয়, প্রথমত আমি তোমাকেই চাই। তারা অপেক্ষা করে আর বলে ওঠে, তুমি আসবে বলে তাই, কারণ তারা ছাড়া আমাদের মনটা যেন একলা ঘর।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন radiobanglanet.com 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, radiobanglanet.com জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

সাদা রং মানে পবিত্রতা, দ্য কালার অফ পিওর ফ্রেন্ডশিপ। বন্ধুত্বে এমন কিছু সম্পর্ক থাকে যেখানে কোনো স্বার্থ থাকে না, কোনো হিসেবও থাকে না, শুধু থাকে একে অপরের পাশে থাকার কমিটমেন্ট। এমন বন্ধু জীবনে যদি একটাও পাই আমরা, তাতেও জীবন ধন্য। আজকাল তো আড্ডা জাংশন ছাড়া আড্ডাই বসে না। কখনো কফি খেয়েছেন বন্ধুর সঙ্গে? কাজের ব্যস্ততার ফাঁক থেকে একটু নিষ্কৃতি পেয়ে কোনো বন্ধুর সঙ্গে একটা প্ল্যান করেছেন, চল আজকে আমরা গোটা দিন শুধু আড্ডা মারব? আমি জানি সেই আড্ডাটা আজ আর নেই। চলুন না একটু সেই নির্মল সম্পর্কের সুরে আবার ভেসে যাই বন্ধুত্বের সমুদ্রে।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
2: বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প, নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলানেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।

যে বন্ধুটি সবসময় প্ল্যান করে সবাইকে একসাথে জড়ো করে আর আড্ডাকে জমিয়ে তোলে, সেই হলো কমলা রঙের বন্ধুত্ব, দ্য কালার অফ এনার্জি, শক্তি, উচ্ছ্বাস আর প্রাণবন্তকতার প্রতীক। এমন বন্ধুরা না থাকলে জীবনের গল্পটাই যেন ফিকে হয়ে যায়। চলুন না একটু এনার্জি বাড়ানো যাক। আমরা কি কেউ জানি জীবনে কী পাবো আর কী পাবো না?

0: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করি নেওয়ার সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

আচ্ছা, বেগুনি রঙকে কখনো ঠিক ভালোভাবে অবজার্ভ করেছেন খুব ক্লোজলি? মানে তাকে বলা হয় বিরলতার প্রতীক, দ্য কালার অফ রেয়ার বন্ডস। সব বন্ধুত্ব দীর্ঘস্থায়ী হয় না, কিন্তু কিছু কিছু বন্ধুত্ব সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়। মাস নয়, বছর নয়, দশকের পর দশক একই রকম থেকে যায়। তাদের সংখ্যা কম কিন্তু মূল্য অনেক বেশি। সে বিরল সম্পর্কের কথা বলতে গেলে কয়েকটা গান যেগুলো মাথায় আসে। বন্ধু, তোমার পথের সাথীকে চিনে নিও। আর যখন বন্ধু জিজ্ঞেস করে, আমি তো জানি নি, তুমি কি শশী?

0: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।
1: যামিনী তুমি শশী হে,

রেইনবো, এভরি কালার টুগেদার। ভাবুন তো, যদি শুধু একটা রং থাকতো তাহলে পৃথিবী কতটা একঘেয়ে হয়ে থাকতো, তাই না? বন্ধুত্ব ঠিক তেমন, কেউ আমাদের হাসায়, কেউ সাহস দেয়, কেউ শেখায়, কেউ ঝগড়া করে, কেউ আগলে রাখে। সব রঙের মানুষ মিলেই তো তৈরি হয় জীবনের সবচেয়ে সুন্দর রামধনু। চলুন সেই রামধনুর সুরে ভেসে যাওয়া যাক পরের কয়েকটি গানে।

আজকের এই কালারফুল জার্নিতে আমরা দেখলাম বন্ধুত্ব আসলে একটি অনুভূতি নয়, একগুচ্ছ রঙের সমাহার। জীবনের ক্যানভাসে যত রং তত গল্প। আর যদি আজই সেই পুরনো বন্ধুর কথা মনে পড়ে গিয়ে থাকে, তাহলে অনুষ্ঠান শেষ হওয়ার সঙ্গে সঙ্গে একটা ফোন করে ফেলুন না। কারণ কিছু সম্পর্ককে বাঁচিয়ে রাখার জন্য খুব বেশি কিছু লাগে না, শুধু একটু সময়, একটু ভালোবাসা, একটু অ্যাটেনশন। আমি শুভায়ন বিদায় নিচ্ছি আজকের আড্ডা জাংশন থেকে, তবে বিদায় নিতে পারবো না। আমি কৃতজ্ঞ আপনাদের কাছে, আপনার কাছে, ফর ইউর কালার অফ ফ্রেন্ডশিপ। আমার জিজ্ঞেস করা হয়েছিল, ডু ইউ নো এনি শিপ, একটা জাহাজের নাম বলার কথা বলা হয়েছিল আমাকে, যে জাহাজ কখনো ডুববে না, আ শিপ দ্যাট নেভার সিঙ্কস। আমি উত্তর দিয়েছিলাম, দ্য শিপ ইজ ওনলি ফ্রেন্ডশিপ। আর সেই জোরটা পেয়েছিলাম আপনার থেকে। প্রতি শনিবার হাজারো ব্যস্ততার মধ্যেও আপনি কিন্তু আড্ডা জাংশনে টিউন ইন করেন আর শোনেন, পাশে থাকেন। বেতারের দুনিয়ায় হলেও আপনার এই বন্ধুত্বটা অমূল্য। আর তাই শেষ গানটা সেই সব বন্ধুদের জন্য যারা দূরে থেকেও আজও হৃদয়ের সবচেয়ে কাছে। ভালো থাকবেন।

যদি বলি সিনেমাওয়ালা তাহলে কি বুঝবেন? মানে এক কথায় সিনেমাওয়ালা বলতে ঠিক কি বোঝায় বলুন তো? কি বোঝায় সেটাই আজকে আপনাকে বলবো। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা আগামী দু ঘন্টা জারি হতে চলেছে সিনেমাওয়ালাদের নিয়ে। সিনেমাওয়ালা বলতে আমার ঠিক একজন বা কয়েকজনের কথাই মনে পড়ে যারা কিনা ফিল্ম ইন্ডাস্ট্রির মানচিত্রই পাল্টে দিয়েছিলেন। শুধুমাত্র কয়েকজন লোক নয়, কিছু কিছু মুভমেন্ট, কিছু কিছু ধরনের সিনেমা যেগুলো কিনা বিশ্বের সিনেমার মানচিত্রের পরিভাষাটাই পাল্টে দিয়েছিলেন। সেরকমই কয়েকজন অসাধারণ ব্যক্তিত্ব এবং সেরকমই কয়েকজন অসাধারণ মুভমেন্টের কথা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করব আমাদের হারানো সুরের আড্ডার আসরে সিনেমাকে নিয়ে, যাদেরকে আমার একত্রে মনে হয় সিনেমাওয়ালা। তো এই সিনেমাওয়ালাদের নিয়েই আজকে আমাদের আড্ডাটা জারি থাকবে, আমাদের হারানো সুরের আড্ডার আসরে, কিন্তু সবই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk তে।

সিনেমা মারাদের মধ্যে প্রথমেই কিন্তু পড়বে দুই ভাইয়ের নাম, যারা কিনা সিনেমা ব্যাপারটাই আমাদের সামনে নিয়ে এসেছিলেন। তো রেডিও বাংলা নেট ডট কমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। সিনেমাওয়ালাদের নিয়ে আমাদের আড্ডাটা জারি আছে। তো প্রথমেই যার কথা বলবো, তারা একজন নন, তারা দুইজন, লুমিয়ের ব্রাদার্স। তারা ফ্রান্সের প্যারিসে একটি বিপ্লব ঘটিয়েছিলেন। তারা প্রথম শ্যুট করেন মুভিং ইমেজেস, যেগুলো কিনা পরবর্তীকালে গোটা বিশ্বে ছড়িয়ে পড়ে। সালটা ছিল 1895, অর্থাৎ বিবেকানন্দ, আমাদের স্বামী বিবেকানন্দ শিকাগোতে যখন ধর্মসভায় বক্তৃতা দিয়ে আসলেন তার ঠিক দু বছর পরে। সিনেমাওয়ালারা একটি ব্যতিক্রমী ব্যাপার মানুষের চোখের সামনে নিয়ে আসলেন এবং সেটাই শুরু ছিল একটি বিপ্লবের। পরবর্তীকালে বিভিন্ন ফিল্ডে বিভিন্ন মানুষ এই সিনেমাকে এগিয়ে নিয়ে গিয়েছেন তাদের হাত ধরে বিভিন্ন আঙ্গিকে। তো সেরকমই আরও অনেকজনের কথা আপনার সঙ্গে শেয়ার করবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
1: If you feel like managing IT assets is way more complicated than it should be, but it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
2: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান, বাঙালির প্রাণ।

তো লুমিয়ার ব্রাদার্স তো বিপ্লব ঘটালেন, তারা ফ্রান্সে প্রথম শুরু করলেন মুভিং ইমেজেস প্রদর্শন, অর্থাৎ শুরু হলো বিশ্বের প্রথম সিনেমা। কিন্তু তারপরে যে ব্যাপারটা ঘটলো সেটা হলো যে ম্যাক্সিমাম ইনফ্যাক্ট প্রত্যেকটি ফিল্ম প্রত্যেকটি সিনেমাই তখনও পর্যন্ত ছিল নির্বাক, এবং সেক্ষেত্রে কিন্তু একটি বিশাল ভূমিকা নিলেন রাশিয়ার ফিল্ম মেকারগণ। সেখানে তারা অ্যাজিট ট্রেন নামে একটি ট্রেনের প্রদর্শনী শুরু করলেন, যেখানে ফিল্ম তৈরির বিভিন্ন উপকরণ থাকলো এবং বিভিন্ন গ্রামারও তারা নতুন করে তৈরি করলেন। অ্যাজিট ট্রেন থেকে বিভিন্ন সফল প্রডিউসার ফিল্ম মেকার উঠে আসলেন, তার মধ্যে অন্যতম হচ্ছেন আইজেনস্টাইন, যিনি কিনা তার মন্তাজ অর্থাৎ বিভিন্ন শটের কোলাজ তৈরি করে বিশ্বকে তাক লাগিয়ে দিলেন। নতুনভাবে তৈরি হলো বিশ্বের ফিল্মের পরিভাষা। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের হারানো সুরের আড্ডার আসরে আড্ডাটা জারি আছে সিনেমাওয়ালাদের নিয়ে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk তে।
1: শুনছেন রেডিও বাংলা নেট.com, বাংলার গান, বাঙালির প্রাণ।

তবে ফিল্মের পরিভাষার কথা যদি বলতে হয় বা ফিল্মের ব্যাকরণের কথা যদি বলতে হয়, তাহলে কিন্তু একজনের কাছে আমাদের চিরকৃতজ্ঞ থাকতে হবে। তিনি হচ্ছেন গ্রিফিথ। আগে হ্যাঁ, গ্রিফিথ, সেই ভদ্রলোক যিনি কিনা ফিল্মে এসেছিলেন অ্যাক্টিং করতে, কিন্তু তিনি হয়ে গেলেন ডাইরেক্টর এবং ডাইরেক্টর হয়ে আমেরিকায় একটি ফিল্ম বানালেন যার নাম হচ্ছে দ্য বার্থ অফ নেশন। এবং সেই ফিল্মে যে ধরনের পরিভাষা, যে ধরনের ব্যাকরণ দেখানো হয়েছিল, এখনও পর্যন্ত ফিল্মের পরিভাষা, ফিল্মের ব্যাকরণ কিন্তু একই আছে। এরকমই জিনিয়াস ছিলেন গ্রিফিথ। তো রেডিও বাংলানের .com-এ আজকে আমাদের হারানো সুরের আড্ডার আসর জমে আছে সিনেমাওয়ালাদের নিয়ে। সিনেমাওয়ালারা এরকম কয়েকজন ব্যক্তিত্ব যারা কিনা সারা পৃথিবীর মানচিত্রটাই পাল্টে দিয়েছেন ফিল্মের দিক থেকে। তো রেডিও বাংলানের .com-এ আজকে সিনেমাওয়ালাদের নিয়ে আমাদের আড্ডাটা জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট .com।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে, ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ।